সারাদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ছদ্মনামের কথা যদি ওঠে, তাহলে সবার আগে কিন্তু থাকবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আগে হ্যাঁ, মানে সাহিত্যের কোনো কথা আলোচনা হবে অথচ গুরুদেবের কথা একদম প্রথমে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে তো সবাই এক বাক্যেই চেনে। তো একবার ভানু সিংহের পদাবলী নামে একটি পদাবলী তিনি রচনা করেছিলেন মৈথিলি ভাষায়, এবং সেখানে ভানু সিংহের পদাবলী রচনা করতে গিয়ে নিজের নাম তিনি ব্যবহার করেছিলেন ভানু সিংহ হিসেবে, অর্থাৎ তার ছদ্মনাম ছিল ভানু সিংহ। কিন্তু এছাড়াও কিন্তু আরও একটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন, সেই ছদ্মনামটি হল দিকশূন্য ভট্টাচার্য। আগে হ্যাঁ, দিকশূন্য ভট্টাচার্য। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ছদ্মনামকে।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

মানুষ বিভিন্ন কারণে ছদ্মনাম নিয়ে থাকেন, কিন্তু একজন কালজয়ী ঔপন্যাসিক সাহিত্যিক ছদ্মনাম নিয়েছিলেন নিজের অত্যন্ত প্রিয় মানুষের। তার নাম হলো স্যামুয়েল ক্লেমেন্স। এখন স্যামুয়েল ক্লেমেন্স বললে তো আপনারা চিনবেন না, তার আসল নামটি ঢাকা পড়ে গেছে তার বিখ্যাত ছদ্মনামে। আচ্ছা, কারণটা আগে বলে নিই। সেই স্যামুয়েল ক্লেমেন্সের অত্যন্ত কাছের একজন বন্ধু ছিলেন একজন নাবিক, এবং এনারা দুজনেই ইউএসএর বাসিন্দা। তো স্যামুয়েল ক্লেমেন্স ঠিক করলেন যে তিনি তার সাহিত্য রচনা করবেন সেই বন্ধুর নামেই, আর সেটাই তিনি করলেন এবং আলটিমেটলি প্রচণ্ড সাকসেস পেলেন তিনি। এই স্যামুয়েল ক্লেমেন্সের ছদ্মনাম যেটি অত্যন্ত প্রচারিত সেটি হলো মার্ক টোয়েন। আগে হ্যাঁ, মার্ক টোয়েন, যেটা অ্যাকচুয়ালি স্যামুয়েল ক্লেমেন্স অর্থাৎ যাকে আমরা মার্ক টোয়েন হিসেবে চিনি তার এক বন্ধুর নাম। তাহলেই ভাবুন ছদ্মনামের পেছনে কত বড় একটা সম্পর্ক, একটা ইতিহাস জড়িয়ে আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ছদ্মনাম নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ছদ্মনাম নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: And then AC ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অনেক সময় ছদ্মনাম এরকম হয় যে ছদ্মনাম অ্যাকচুয়ালি ক্যারেক্টারের সঙ্গে মিশে যায়, আর এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে দেখিয়েছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে কালজয়ী ঔপন্যাসিক লেখক অনেকেই ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একটি অদ্ভুতভাবে ছদ্মনাম ব্যবহার করেছিলেন, নীল লোহিত। নামটার মধ্যেই একটা অদ্ভুত বৈপরীত্য আছে, একদিকে নীল অন্যদিকে লোহিত। কিন্তু ব্যাপারটা যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে যে তিনি নীল লোহিতের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাই, অর্থাৎ গল্পের চরিত্রটাকেই যেন নিজে বেঁচেছিলেন। এইভাবেই অদ্ভুত একটা ছদ্মনাম তিনি নতুন ধারার জন্ম দিয়ে গেছেন। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা আমাদের জারি আছে ছদ্মনাম নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ছদ্মনাম নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় ছদ্মনাম কিন্তু ব্যবহার করা হয় নিজের পরিচয় সিরিয়াসলি লোকানোর জন্য, যেমন করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আগে। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার বাবা ছিলেন বিখ্যাত ডক্টর, তিনিও ডাক্তারি পাশ করেছিলেন, কিন্তু তিনি ওই সাহিত্য রচনার দিকে মন দিলেন, কিন্তু বাবার ভয়টা বলতেও পারছেন না, কাজেই তিনি ছদ্মনাম নিয়ে নিলেন এবং সেই ছদ্মনামেই তিনি মারাত্মক জনপ্রিয়তা অর্জন করলেন। তার ছদ্মনাম ছিল বনফুল আগে। হ্যাঁ হ্যাঁ, বনফুল পৃথিবীর ছোট গল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গল্পকার, বনফুলের কথা বলছি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম এমন একটা অদ্ভুত বিষয়, এমন একটা নকল নাম যেটা কিনা অনেক ক্ষেত্রে আসল নামকে ছাপিয়ে যায়। এই ছদ্মনামকে ঘিরে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা, এমনকি ইতিহাসও আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

radiobanglani.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা আজকেও হচ্ছে। এবং প্রত্যেক দিনই যেমন গল্প হয়, আড্ডা হয়, নতুন নতুন গান হয়, ঠিক আজকেও কিন্তু বেশ কিছু ভালো ভালো গান থাকছে। কিন্তু আড্ডাটা কোনো স্পেসিফিক কোনো কথার ওপর না, আমাদের ভালো লাগার এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনায় যেগুলো আমাদের হঠাৎ করে মনে পড়ে বা ছোটোবেলার কিছু ঘটনা, সেটা নিয়েই আজকের আড্ডা এবং কী হতে চলেছে আজকের আড্ডায়, তার জন্য অবশ্যই আপনাকে কান রাখতেই হবে রেডিও বাংলা .com যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের লাইফটা যখন শুরু হয়েছে, যখন আমাদের লাইফটাকে কাটাতে হচ্ছে, তার মানে তো সবসময় খারাপ বা সবসময় ভালো তা তো না, সব কিছু ব্যালেন্স মতো করেই কিন্তু পুরানা আমাদেরকে দিয়েছে। কখন আমাদের ভালো সময় যাবে বা কখন আমাদের খারাপ সময় যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে কখন আমাদের মাথাটাকে সেই সিচুয়েশনের মতো করে চালনা করতে হবে। ঠিক যেমন আমরা বুঝতে পারি বৃষ্টি কখন হয়, আমরা বুঝতে পারি কখন রোদ ওঠে, কারণ আমরা অনুভব করতে পারি বা দেখতে পারি, ঠিক সেই রকমই বৃষ্টি আর রোদের মাঝখানে আমরা কখনোই বুঝতে পারি না কখন রামধনু উঠবে। কখনো কখনো আকাশে রামধনু উঠলে কতটা ভালো লাগে, ঠিক সেই রকমই আমাদের লাইফটা।

যখন খুব মুষলধারে বৃষ্টি হতো, তার উপর কড়া রোদ উঠত, সেইখানে জলকণার মধ্যে সূর্যের আলোর একটা রিফ্লেকশন বা ওই প্রিজম তৈরি করে, এবং সেখানের মধ্যে থেকে যখন আলোর ছটা যায়, তখন রামধনু হয়, আকাশের সাতটা রং দেখতে পাওয়া যায়। এবং আমার মনে হয় পাহাড়ে বা পরিষ্কার আকাশে সবচেয়ে বেশি ভালো রামধনু দেখতে পেয়েছি আমরা, বা সেটাই পাওয়া যায়। যত দিনকাল যাচ্ছে, যত পরিবেশ দূষণ হচ্ছে, যত আমরা নেচারকে ভালোবাসতে বন্ধ করছি, তত কিন্তু আমাদের প্রকৃতিও খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া বন্ধ করে দিচ্ছে। ধরুন আপনার সাথে কোনো একটা মানুষ আছে এবং তার সাথে ভালো ব্যবহার আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি এক্সপেক্ট করবেন সেও আপনাকে ভালো ব্যবহারটা দেখাবে? না, সেটাও কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি, তারপরে কিন্তু সেই ভালো ব্যবহারটাও নষ্ট হয়ে যায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেইনবো আমাদের জীবনেও কিন্তু আসে, যেমন প্রকৃতিতেও আসে, ঠিক সেই রকমই আমাদের জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য সাতটা রং আসে। সেই পর্যায়গুলো আপনি কিভাবে রিয়েলাইজেশন করবে বা কিভাবে স্পেন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার। যাই হোক, রামধনু মানেই হচ্ছে খুশি, রামধনু মানেই নস্টালজিয়া, রামধনু মানেই বৃষ্টির পর একটা ঝকঝকে তকতকে সূর্যের আকাশ এবং সেই আকাশে রঙের ছটা। যদি আপনি রামধনুর শুরু থেকে ওই যে আর্কটা, সেই সবজি যে আর্কটা পুরোটা দেখতে পান, তাহলে বলতেই হবে আপনি খুব লাকি। এবং তার সাথে সাথে যদি আপনি রামধনু গাছ দেখতে পান, তাহলেও বলতে হবে আপনি খুব লাকি। বুঝতে পারলেন না? তো রামধনু তো আকাশে দেখা যায়, রামধনু গাছটা আবার কি সেইটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু তার জন্য আড্ডায় ফিরতেই হবে, ফিরছে আড্ডায় একটা ছোট্ট ব্রেক নিয়ে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রামধনু নিয়ে যখন জীবনের কথা বললাম, রামধনু নিয়ে আমাদের মনের অবস্থার কথা বললাম, রামধনু একটা গাছ আছে সেটা বলবো না? উত্তর গোলার্ধে বিশেষত কিন্তু দেখা যায় এই রামধনু গাছ, অর্থাৎ রামধনু গাছ বলা হয় একটা প্রকার ইউক্যালিপটাস গাছে। তার কারণ এই গাছের ছাল ক্রমাগত, অর্থাৎ সারা বছর জুড়েই উঠতে থাকে এবং তারপরে লাল, কমলা, বেগুনি, সবুজ এই বর্ণগুলো ধারণ করে, অর্থাৎ রামধনুর নানা রঙের মতো। এবং এই ইউক্যালিপটাস গাছটা বিশেষত ফিলিপিনস, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এই সমস্ত জায়গায় দেখা যায় এবং এই গাছটিকে বলা হয় রেইনবো ইউক্যালিপটাস গাছ। তাহলে রেইনবো নিয়ে অনেক কিছু কথা বলে দিলাম, এবার মনের রং ছড়াতে অবশ্যই গানের প্রয়োজন, তাই গান তো থাকছে এবং সাথে সাথে আমাদের আড্ডাও শেষ হচ্ছে। ভালো থাকবেন আর কান রাখতে ভুলবেন না। radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদমই অন্যরকম, এবং আজকের এই আড্ডাটা আমাদের সমৃদ্ধ হওয়ার আড্ডা। আসলে গণনাট্য আন্দোলনের কথা আমরা সবাই জানি, সেই গণনাট্য আন্দোলন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যবোধে যে অভিনবত্বের আলোড়ন সৃষ্টি সে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যবোধে যে অভিনবত্বের আলোড়ন সৃষ্টি

আঙ্গিকে বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার প্রেরণা। তাই রেডিও বাংলানেট ডট কমের আজকের এই আড্ডা এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাই কোথাও যাবেন না, আজকের আড্ডায় আমরা সমৃদ্ধ হব এবং জানব বিজন ভট্টাচার্যের আরও কিছু কাজ। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই বিশেষ আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে। সঙ্গে আছে আমি সৌভিক, আর চলছে আজ বিজন ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো গণনাট্য আন্দোলনের পরিণতির কালে নবান্নের মঞ্চ সফলতা ও জনপ্রিয়তা শুধু বাঙালি মানুষেই কিন্তু সাড়া দেয়নি, বরং প্রগতিবাদী অনেক অবাঙালির মনেও একটি গভীরভাবে নাড়া দিয়ে চলেছিল। শ্রীরঙ্গমে এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাই একজন ব্রিটিশ পাইলট বিজন ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং নবান্নের বিষয়বস্তু পর্যালোচনা করলে একটা জিনিস জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ফ্যাসিবাদের কাছে ব্রিটিশ বাহিনীর পরাজয়, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মরণপণ সংগ্রামে অসাফল্য, মেদিনীপুরের সাইক্লোন ও ভয়াবহ বন্যা, পঞ্চাশের মন্বন্তর, কালোবাজারি ও চোরা কারবারিদের সঙ্গে ব্রিটিশ সরকারের অন্তঃসম্পর্ক ইত্যাদি নানাবিধ ঘটনার সম্পূর্ণ চিত্র এতে স্পষ্ট না থাকলে অনেক ঘটনারই আভাস আছে। তো ব্রিটিশ সরকার রচিত নাট্য নিয়ন্ত্রণ আইনের ছাড়পত্র নিতে হয়েছিল বলে সরো সমস্যা স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। তবু দেশের মানুষ নবান্নের মর্মবাণী বুঝতে বিন্দুমাত্র বিলম্ব করেনি, কারণ এই বিশাল বিস্তৃত ঘটনারাশি একসঙ্গে নাটকীয় বৃত্তে গ্রথিত করতে গিয়ে নাট্যকারকে ছিন্ন করতে হয়েছিল প্রচলিত নাট্যাঙ্গিক ও নাট্য বিষয়ের জটাজাল। তাই নাটক হিসেবে নবান্নের গঠন বিষয়ে সে সময় বিরূপ সমালোচনা করে অনেকে অসংলগ্ন নাটক বলেছিলেন। আসলে এই আপাত অসংলগ্নতার অন্তরালে বহমান ব্যাপক পরিবেশেও ঐক্যই নবান্নের গঠন ধর্ম। কেননা নাটকটি রচনার প্রেক্ষাপটটি ছিল চরম উত্তাল। 42-এর অগস্ট মাসে গান্ধীজি যখন ব্রিটিশ উৎখাতের মরণপণ কারেঙ্গিয়া মারেঙ্গে মন্ত্র দেন, তখন বঙ্গদেশ, বিহার, উত্তরপ্রদেশে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ দেখা দেয়। তো বাংলাদেশে মেদিনীপুরের জনসাধারণ সুসংঘবদ্ধ হয়ে থানা ও অন্যান্য সরকারি অফিস আক্রমণ করার চেষ্টা করে। আর ওই সময় 72 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন, পুলিশ গুলি ছোড়ে, বন্দুকের একটি গুলি তার বাহুকে আঘাত আনে, নির্ভীক মাতঙ্গিনী তবু থামেন না, আরেকটি গুলি তার কপালে ভেদ করে যায়, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থাতেও উপনিবেশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে তার হাতে স্বাধীনতার পতাকা আঁকড়ে ধরা ছিল, ভারতের সেই পতাকা। এই উত্তাল গণসংগ্রামের চিত্রটি বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের প্রথম দৃশ্যে কৌশলে চিত্রিত করেছেন। নাটকের আমিনপুর আসলে মেদিনীপুর, পঞ্চাননী হলেন মাতঙ্গিনী হাজরা, আর পাশের গাঁট ফাটার যে শব্দ হলো বন্দুকের গুলোর শব্দ। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী সৈন্যবাহিনীর অত্যাচারে যখন আমিনপুরের কৃষক সমাজ অতিষ্ঠ, তখন প্রতিকারের আন্দোলনে যখন প্রধানের দুই পুত্র নিহত, গ্রামের নারীদের সম্ভ্রম নিতে যখন টানাটানি, তখন সবাই ভীত হলেও মাতঙ্গিনী হাজরা সদৃশ বৃদ্ধা পঞ্চাননী আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। সঙ্গে থাকুন, বললাম না আজ সমৃদ্ধ হবার মুহূর্ত, শুনতে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর, আবারও বলবো বিজন ভট্টাচার্যের নবান্নের কিছু অংশ। সঙ্গে থাকুন।

তো লুচি বাড়তো লুচি খাই, কাটতো লুচি ছাড়তো লুচি বাড়তো লুচি খাই, সার্থ লুচির বেলুন ফুটো আর তো লুচি নাই, লুচি চাই লুচি চাই চাই লুচি চাই, লুচি নাই নাই লুচি চাই।

ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে চলছে শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। তো আমিনপুরে হঠাৎ ভয়াবহ বন্যা, সাইক্লোন, ঘরবাড়ি, ফসল সব কিছু উজাড়, দুর্ভিক্ষ, মহামারীতে কৃষক সমাজ দিশেহারা। এরই মাঝে হারু দত্তের মতো স্বার্থান্বেষী মহাজনের কাছে সর্বস্ব হারিয়ে তারা কলকাতায় আসে। এখানে ভিক্ষা করেও দুটো খেতে পায় না। অবশেষে বাঁচার তাগিদে দুটো নোংরা খাবারের জন্য ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু কুকুরের কামড় খেয়ে এখানেও পরাজয় ঘটে। অথচ এই সময় সমাজের বড়বাবুরা কত শত ভদ্রবেশী স্বার্থান্বেষী লোককে নিমন্ত্রণ করে খাইয়েছে। ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মৃতপ্রায় মানুষগুলোর আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। আর এই অমানবিক নিষ্ঠুর আচরণ দেখে প্রধান সমাদার ক্ষোভে, দুঃখে, ঘৃণায় উঁচুতলার মানুষগুলোর প্রতি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, আর কত চেঁচাবো বাবু, দুটো ভাতের জন্য তোমরা কি সব বদির হয়ে গেছো বাবু, কিছু কানে শুনো না, অন্তর কি সব তোমাদের পাচান হয়ে গেছে গো বাবু। এরপর ভাত নয়, সামান্য ভাতের ফ্যানের আশায় বড়বাবুদের বাড়ির ড্রেনের কাছে কুকুর আর মানুষ পাশাপাশি বসে অপেক্ষা করে। একই উদ্দেশ্যে পাশাপাশি বসে থাকা ভিন্ন জাতির দুটির প্রাণীর মধ্যে তখন যেন আর পার্থক্য থাকে না। চারিদিকে বুভুক্ষুর হাহাকার, আহাজারি এবং পেটের জ্বালায় উদ্বাস্ত মানুষগুলো তখন নির্জীব, অসাড়। কিন্তু মৃত্যুর অপেক্ষায় সময়ে গণনার সাধ্য তাদের নেই। আর এই রূঢ় সামাজিক অবক্ষয়ের কাহিনী প্রচলিত নাট্যাঙ্গিকে চিত্রিত করা হয় না, আর এর জন্যই নবান্ন এর আঙ্গিক প্রকরণ ভিন্ন। এর নাট্যাঙ্গিক বিচার করতে গেলে নতুন কানুন দরকার, গতানুগতিক কানুনের বিচার চলে না। তো নবান্নের পরে বিজন ভট্টাচার্য রচনা করেন একাঙ্ক মরা চাঁদ 1946-এ, কলঙ্ক করেন 1946-এ এবং পূর্ণাঙ্গ অবরোধ 1947-এ নাটকটি করেন। কিন্তু এই নাটক তিনটি গণনাট্য সঙ্ঘের প্রযোজনায় অভিনীত হয়নি এবং মরাচাঁদে নাট্যকার পবন বাউলের গানের মধ্যে দিয়ে সমাজের একপারে নিম্ন শ্রেণীর মানুষদের জীবনের সংগ্রামের চিত্রিত করেছেন এবং অবরোধ নাটকটি কমিউনিজমের আদর্শে কারখানার মালিক শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র করে রচিত। তবু কারখানার মালিকের পুঁজিবাদী স্বরূপ সম্পর্কে নাট্যকারের অভিজ্ঞতার কারণে গণনাট্য সংঘ ও নাটকটিকে গ্রহণ করতে পারেনি। তাই গণনাট্যের আদর্শ থেকে বিচ্ছুত না হলেও এসব নাটক গণনাট্য আন্দোলন হলে নবান্ন এর মতো ভূমিকা পালন করতে পারেনি। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে, তার কাজের মুহূর্তের কথা নিয়ে বলবো, জীবন কন্যার কথা। থাকুন গান মুসাফিরের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব বিজন ভট্টাচার্যকে নিয়ে। এবং আমাদের এই বিরতির আগে যে কথা বললাম যে জীবন কন্যার কথা, মানে গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের পরবর্তী উল্লেখযোগ্য সংযোজন হয়েছিল জীবন কন্যা 1948 গীতিনাট্য। তো সেটা কিভাবে দেখিয়েছেন একটু আপনাদের বলি। এতে যেটা আছে, বেদে সমাজে নানা সংস্কার, ঐতিহ্য লালিত প্রথা পদ্ধতি, জাতিগত বিশ্বাস প্রভৃতির সঙ্গে দেশ বিভাগের আশঙ্কায় হিন্দু মুসলিম দাঙ্গা বিদ্বেষের চিত্রও কিন্তু প্রতিফলিত হয়েছে। সর্প বিশারদ বেদে সমাজের সঙ্গে ছিল নাট্যকারের আবাল্য পরিচয়। তিনি বাল্যকালে ঢাকা মুন্সীগঞ্জ এলাকার সাপুড়েদের সাপ ধরা, সাপের খেলা, সাপকে নাচানো সবকিছু খুব কাছ থেকে দেখেছেন। তো তাদের জীবনের সুখ দুঃখ মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং এছাড়া বাংলার আউল বাউল সম্প্রদায়ের সঙ্গে ছিল তার অবাল্য সখ্য, গান ও সুরের প্রতি ছিল তার আজন্ম টান, তাই কাহিনীর লোক আখ্যান নির্মিতা ও রাগ সঙ্গীতের সঙ্গে লোকগীতির মর্যাদাময় মেলবন্ধন জীবন কন্যায় একটি সদীপ স্পর্শময়তা সঞ্চার করেছে। তো তিনটি দৃশ্যের এই গীতিনাট্যকে দেখা যায়। এবং যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বেদে সর্দার প্রবীরের কন্যা উলুপিকে সর্পদংশন করে, তাকে বাঁচানোর জন্য নানা ওঝা গুণীদের আনাগোনা, কিছুতেই কিছু হয় না। অবশেষে সমস্ত ওঝা গুণীদের তন্ত্রমন্ত্র একত্রে চালান করলে সর্প হাজির হয়। সেখানে কি বলছে? সেখানে সর্প শোনায় নিরাশার বাণী। কি বলছে? শেষ কথাটা বলে যাই, বাইদ্যার কন্যার মাচন নাই, আহা মহাদেশটা ঘুমাইছে, কল যেটা মর্জুরাইছে। তবু উলুপুকে বাঁচানোর জন্য গুণীজন দল বানে বানে সর্পকে অস্থির করে তোলে, শেষ পর্যন্ত বিষ মুক্ত করে উলুপির মহাজাগরণ ঘটায় ভারত মাতার মতো। আসলে এই প্রয়াস সর্পের বিরুদ্ধে নয়, এ তৎকালীন অকৃতকার্য সরকারের বিরুদ্ধে। আমাদের আরও কথা বাকি আছে, বিজন ভট্টাচার্য সম্পর্কে আমরা আরও কিছু জানবো এবং সমৃদ্ধ হব। কিন্তু এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটা গান, চলুন শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে গান মুসাফিরে, সঙ্গে আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো কথা চলছে বিজন ভট্টাচার্যকে নিয়ে। তো চল্লিশের দশকের প্রারম্ভে গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য নামটি সমার্থক হয়ে উঠেছিল, আর সেই সময় মার্ক্সের দৃষ্টি দিয়ে যারা নাটক রচনায় সার্থকতা লাভ করেছিলেন তাদের মধ্যে কিন্তু তার স্থান শীর্ষে। তো মন্বন্তরের পটভূমিকায় সমকালীন যুগ যন্ত্রণা ও বাঙালির জীবনের নানা অনুষঙ্গ তার নাটকে যে মহিমায় আত্মপ্রকাশ করেছিল তার কোথাও দেখা যায় না। বিজন ভট্টাচার্য তার সাহিত্য সাধনার অন্যান্য দিকের চর্চা অব্যাহত রেখেও 1943 থেকে 1978 পর্যন্ত সুদীর্ঘ 35 বছর নাট্য জীবনে মোট 26টি নাটক রচনা করেছেন। তার রচিত নাটকগুলোর প্রকৃতি অনুসারে বিভাজন করলে এরকম দাঁড়ায়, একাঙ্ক 9টি, পূর্ণাঙ্গ 13টি, রবীন্দ্র গল্পের নাট্যরূপ 2টি, গীতিনাট্য 1টি এবং রূপক নাটক 1টি। এই 26টি নাটকের মধ্যে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে 10টি এবং অবশিষ্ট নাটকের কিছু অংশ বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর কিছু অপ্রকাশিত আজও। তার প্রথম নাটক আগুন 1943 সালে, যার অভিনয়ের মাধ্যমে ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু হয়েছিল, এবং 5টি ক্ষুদ্র ক্ষুদ্র আপাত বিচ্ছিন্ন দৃশ্য সম্বলিত এই নাটকটি, মানে একাঙ্কটি সম্পর্কে বিজন ভট্টাচার্য তার 99 নাটকের ভূমিকায় লিখেছিলেন। তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। এখানে তিনি পুরোপুরি সফল হতে না পারলেও মন্বন্তরের পটভূমিকায় ভুখা, উদ্বাস্ত, কৃষক ও অন্নহীন মানুষের পাশাপাশি মধ্যবিত্ত জীবন সংগ্রামের ইতিহাসকে স্পষ্ট করে চিত্রিত করেছেন। তো আজকের এই আড্ডায় হয়তো বিজন ভট্টাচার্য সম্পর্কে সামান্য, যত সামান্য একটি ব্যাপার আলোচনা করা গেল বা সমৃদ্ধ হলাম আমরা। আজ এ পর্যন্তই, সময় একদম শেষ, আগামী কোনো পর্বে আবারও বিজন ভট্টাচার্য নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকে থাকবেন।

কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রির সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্যা, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি, আবার অনেক কিছুই হারিয়ে যায়। আমরা যদি সেই সমস্ত হারানো জিনিসগুলোর কথা মনে করি তাহলে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। আবার এমনও হয় যে আমরা অনেক সময় হয় যেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই হারানো জিনিসগুলোর কথা কখন যেন ভুলেই যাই, আমাদের ঠিক মনেই পড়ে না যে সেই জিনিসগুলো আমাদের কখনো ছিল। আর সেই সব হারানো জিনিসগুলো যদি আমরা সত্যি কখনো হঠাৎ খুঁজে পাই তাহলে আমাদের ঠিক কেমন লাগে, সেই হারানো প্রাপ্তির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই হারিয়ে পাওয়ার গল্প নিয়ে থাকব। আসলে আমাদের জীবনে চলার পথে তো এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলোকে হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি। আর সেগুলো যদি হঠাৎই আমাদের সামনে চলে আসে, আমরা ঠিক কীরকম অনুভূতি আমাদের মধ্যে আসে সেই সব কিছু নিয়ে আমরা থাকব। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্কুলের সেই বন্ধু যার সঙ্গে এক বেঞ্চে পাশাপাশি বসা, সারাদিন হই হই আড্ডা খুনসুটি, আর টিফিনে একসাথে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পরে হই হই করে একসাথে বাড়ি ফেরা, আর ছুটির দিনে দুজনে একসঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তারপর বহুদিন বহু বছর কেটে গেছে, স্কুলের পরে আর দেখা হয়নি তার সাথে, তার ঠিকানা তার ফোন নাম্বার কোথায় যেন হারিয়ে গেছে। তারপর হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পাওয়া গেল, সেই চেহারা, হয়তো সেই কিশোর বা কিশোরীটি সে আর এখন নেই, এখন সে প্রাপ্তবয়স্ক, কিন্তু তার সেই হাসি সেই মুখের আদল এখনো আছে। ঠিক এইরকম ঘটনা চেনা লাগছে তো? এমন যদি সত্যি হয়, যদি সত্যি সেই হারিয়ে যাওয়া ছোট্টবেলার বন্ধুকে খুঁজে পাওয়া যায়, কেমন লাগবে বলুন তো? সেই হারিয়ে পাওয়ার গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা হারিয়ে পাওয়ার গল্প নিয়ে রয়েছি। এরকম আরো কিছু গল্প রয়েছে, শেয়ার করব আপনার সঙ্গে, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

ছুটির দিনে ড্রয়ার গোছাতে গোছাতে হঠাৎই খুঁজে পাওয়া গেল সেই কলমটা, যার সঙ্গে জুড়ে রয়েছে কত স্মৃতি। সেই প্রথম পাওয়ার মুহূর্ত, সেই প্রিয় মানুষের হাত থেকে উপহার হিসেবে পাওয়া সেই কলম, যেই কলম দিয়ে লেখা হয়েছিল প্রথম কবিতা। আর তারপর কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই কলম হারিয়ে গেছে। তারপর এতদিন পরে তাকে পাওয়া গেল ড্রয়ারে। আর তারপর মনে পড়ে গেল কত স্মৃতি, একের পর এক সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত, যেন সব কিছু একেবারে ভিড় করে এলো, চোখের কোণটা চিকচিক করে উঠল। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে পাওয়ার গল্প নিয়ে। আর এখানেই এই কলমের গল্পটা শেয়ার করলাম আপনার সঙ্গে। আসলে এইরকম অনেক কিছু রয়েছে আমাদের সকলের জীবনে, কোনো না কোনো। আর সেই সব হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন আবার বহুদিন পরে খুঁজে পাওয়া যায়, তখন মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে চোখের কোণটা ভিজে যায়। আমাদের আজকের এই হারানো প্রাপ্তির গল্প নিয়ে থাকব, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে তো অনেক কিছুই রয়েছে যা আমাদের হারিয়ে যায় কিংবা আমরা হারিয়ে ফেলি। আমরা একদিন পপকর্নে গল্প করছিলাম হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে আমাদের জীবনে এখন রোজই কিন্তু বিকেল আসে, কিন্তু হয়তো সেভাবে আমাদের বিকেলগুলো উপভোগ করা হয় না। কিন্তু একটা সময় তো ছিল যখন এই বিকেলগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা হতো, আর বিকেল হলেই বন্ধুরা মিলে হই হই করে মাঠে খেলতে যাওয়া, কিংবা তারপর যখন যৌবনে পদার্পণ তখন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে এমনই কোনো বিকেল বেলা একটা নদীর ধারে একটু একটু করে হাত ধরে হাঁটা, আর সেই সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি বিকেলের রংটাই যেন পাল্টে দিত। আর সেই সব মুহূর্তগুলো আমরা হয়তো এখন আর পাই না, কিন্তু সেই সব হারিয়ে যাওয়া বিকেলগুলো যদি আমরা কখনো সত্যি আবার খুঁজে পাই, তখন কি আমাদের আনন্দে মনটা ভরে উঠবে না? সেই সব হারানো প্রাপ্তির গল্প সবার জীবনেই কিন্তু কিছু না কিছু রয়েছে, সেগুলো মনে করতে করতেই চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দ।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে অনেক কিছুই তো রয়েছে যা আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি কিংবা হারিয়ে যায়। সবকিছু কিন্তু আমরা মনে রাখি না, অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। কিন্তু হঠাৎই যদি আমরা কখনো সেগুলো খুঁজে পাই, আমাদের কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। আবার এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলো আমরা আমাদের জীবনে হারিয়ে ফেলে আমাদের কিন্তু খারাপ লাগে, তাই সেগুলো যখন আমরা আবারও নতুন করে পাই তখন নতুন করে নতুনভাবে আমাদের এক ভালো লাগার মুহূর্ত ছড়িয়ে দেয় আমাদের জীবনে। আর সেই সব ভালো লাগার স্বপ্ন, ভালো লাগার অনুভূতি নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আগামীকাল থেকে একই সময় চলে আসব আমি অনামিকা।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে তার থেকে গোলমেলে জিনিস বোধ হয় এই পৃথিবীতে খুব কম আছে। জিনিসটা আমাদের মনের মধ্যেই থাকে, মানে আপনি পার্টিকুলারলি তাকে ধরতে পারবেন না, কিন্তু সে সব সময় কিন্তু আপনাকে জাপটে ধরে আছে। তার নাম হলো বিবেক। আগে হ্যাঁ হ্যাঁ বিবেক, কনসায়েন্স। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে এই বিবেক বা কনসায়েন্সকে নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বিবেক বলতে ঠিক কী বোঝায়? গল্পটা কিন্তু একটু অন্যরকম। মানে আমরা সাধারণত বুঝি যে বিবেক বলতে এটাই বোঝায় যে যেটা এক কথায় বলতে গেলে উচিত ঔচিত্য সেটাই তো। কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি যান, তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের মনের তিনটি ভাগ আছে। একটি হলো ইড, অর্থাৎ যেটা সে চায় সেটা তখনই চায়। আরেকটি হলো সুপার ইগো, যে ব্যাপারটা আপনাকে ত্যাগ করতে সবসময় এনকারেজ করবে, সেটা অনেকটা দেবতাদের মতন ফিলিং আর কি। আর মাঝখানে একটা ব্যাপার থাকে, তার নাম হলো ইগো। সে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলে। বিবেক অনেকটা ওই ইগো টাইপেরই, যদিও সেটা অনেক ক্ষেত্রে আবার সুপার ইগো টাইপেরও হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের কথা যখন বলছি, তখন বিবেকের দংশনের কথা কি করে অ্যাভয়েড করে যাই বলুন তো? তো এই বিবেকের দংশন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয়। তো এই বিষয়ে শিবরাম চক্রবর্তী, আগে হ্যাঁ বিখ্যাত রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, একবার একটি কথা লিখে গিয়েছিলেন, একটি গল্প, যে তিনি একটি ঘরে বসে আছেন, ইন দ্য মিনটাইম ঘরের মধ্যে অত্যন্ত কুঁজো এবং অত্যন্ত বেঁটে কুৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন যে একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম, কিন্তু তোমার কাজকর্মের জন্য আমার এই অবস্থা হয়েছে। তো শিবরাম চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি তোমার বিবেক। বলে শিবরাম চক্রবর্তীর হাতে কামড় বসিয়ে চলে গেলেন এবং তারপর থেকে তিনি নাকি প্রতিনিয়ত বিবেকের দংশনে ভোগেন। এই কথাটি শিবরাম চক্রবর্তী লিখে গিয়েছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের সঙ্গে যাত্রার কিন্তু একটা খুব বড় সম্পর্ক আছে। মানে একটা সময়ে যাত্রা দলে যে যাত্রা হতো তার সঙ্গে বর্তমানকালে যাত্রার বেশ কিছু অমিল রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত যাত্রাগুলো হতো তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু একদম বাঁধা থাকত, সেই ক্যারেক্টারটি হলো বিবেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিবেকের পরনে থাকত সাধু সন্ন্যাসীদের মতন গেরুয়া বসন অথবা একদম ধবধবে সাদা বসন। আর এই বিবেক কিন্তু মঞ্চে এসে সবসময় হিরো কিংবা হিরোইনকে তার ঔচিত্যবোধ, তার কর্তব্যবোধের কথা মনে করিয়ে দিত। যদিও বর্তমান যাত্রায় সেই বিবেকের পার্টটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু এই বিবেক কিন্তু আমাদের মাঝখানে সদা জাগ্রত থাকে। তো এই বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

জীবিতে লাগে না রে, এই কথাটা বেশ কয়েকবার বেশ কয়েকজনকে বলেছেন, ইনফ্যাক্ট আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়েছে। কিন্তু একটা বিষয় আমার সবসময় কনফিউশন লেগেছে জানেন, সেটা হচ্ছে যে আমার বিবেকে লাগছে কি লাগছে না সেটা আপনারা বুঝলেন কি করে? আরও একটা ব্যাপার যেটা আমার খুব বেশি করে মনে হয় যে এরকম বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদের হয়তো কাউকে না কাউকে একটু হার্ট করতেই হয়, কিন্তু আলটিমেটলি যদি আপনি একটু বড় লক্ষ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি যিনি হার্ট হচ্ছেন তারই হয়তো এই কাজে সব থেকে বেশি উপকার হবে। এই সমস্ত ব্যাপার স্যাপারে কিন্তু বিবেকে খুব একটা দংশন আনবেন না, তার কারণ আলটিমেটলি যে ভদ্রলোক এখন হয়তো একটু ক্ষুণ্ণ হচ্ছেন আলটিমেটলি তিনি লাভবান হবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছিলাম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধরিয়া রাতে আমি রুবিনা আছি আপনার সঙ্গে। তাই আজকেও বেশ কিছু আড্ডা গল্প হবে আপনারই সঙ্গে। থাকুন আর অবশ্যই কানে রাখুন রেডিও বাংলানে.com ও চকলেটের উদ্দেশ্য।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধা।

আমরা প্রত্যেকে ভোজন রসিক, বিশেষ করে বাঙালি জাতিরা। যারা বাংলা ভালোবাসে বা বাংলায় থাকে তারা কিন্তু খাবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরিই করে ফেলে। আবার আমরা নিজেদের খাবার যতটা, অর্থাৎ নিজেদের প্রদেশের খাবার যতটা ভালোবাসি, ঠিক সেরকমই অন্যান্য অঞ্চলের কিন্তু খাবারও ভালোবাসি। যেমন বাঙালিরা ঠিক যেন কীরকমভাবে চাইনিজ খাবারকে অ্যাডাপ্ট করে নিয়েছেন, তাই বাঙালির প্রিয় চাইনিজ আজকের এই গান্ধুরিয়ার আড্ডায় অবশ্যই থাকছে, থাকছে আপনিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা কোনো রেস্টুরেন্টে গেলাম, সেই রেস্তোরাঁয় গিয়ে 1 ঘন্টা ধরে বা 1/2 ঘন্টা ধরে মেনিউটা ভালোভাবে চেক করার পর আমরা অর্ডার কিন্তু দিই সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যদি আপনার আপনার কোনো প্রিয় মানুষের সাথে হয় তাহলে সেটা কোনোদিনও ভাঙার না, অটুট। ঠিক এই অটুট বন্ধনের সাথে চাইনিজ খাবার অর্থাৎ চাইনিজ খাবারের ফ্রাইড রাইস বা চিলি চিকেনের কেন তুলনা করছি সেটাই বলছি আজকের আড্ডায়। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনি যদি চাইনিজ খাবার ভালোবাসেন বা চাইনিজ খেতে পছন্দ করেন তাহলে কোন চাইনিজ খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেই ডট কমে চাইনিজ বলতে আমরা যে খাবারটা বুঝি, অর্থাৎ ইন্ডিয়ান চাইনিজ, ভীষণভাবে স্পাইসি এবং যেই চিলি চিকেনের কথা আমরা বলি যেটার জন্য আমরা পাগল। যদি সত্যিকারের কেউ অথেন্টিক চাইনিজ খান, আমার মনে হয় একটু হলেও তাদের ভুরুটা কুচকাবে। তার কারণ অথেন্টিক চাইনিজে কিন্তু এতটা স্পাইস অ্যাড করা হয় না। ইন্ডিয়ানরা নিজেদের মতো করে নিজেদের টেস্ট বাডের সাথে পরিচিত করে চাইনিজকে একটা অন্যরকম রূপ দিয়েছে। এবং অনেক চাইনিজরা কলকাতায় থাকতেন, তো সেখানে কলকাতায় থাকতে থাকতে স্ট্রিট ফুড যেহেতু কলকাতার বিখ্যাত এবং সেখানের সাথে সাথে নিজেদের চাইনিজের সাথে বেশ একটা অন্যরকমভাবে মিশ্রণ করে তৈরি করেছে ইন্ডিয়ান চাইনিজ, যেটা এখন বলা যেতে পারে বিশ্ববিখ্যাত নয়, কথাটা বললে ভুল হবে, আমার মনে হয় বিশ্ববিখ্যাত তখন এই যেখানে বাঙালিরা আছেন, অর্থাৎ যাদের টেস্ট বাডে ইন্ডিয়ান চাইনিজ ঢুকে গেছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ইন্ডিয়ান চাইনিজ বা চাইনিজ খাবার খাওয়া নিয়ে বা বলা নিয়ে যদি অনেক কথা বলি আমি না বেশিক্ষণ কথা বলতে পারবো না বস, তার কারণ আমার জিভে বা মুখে জল চলে আসবে রীতিমতো। আমি মানে চাইনিজ খাবারের জন্য লোভী বলা যেতে পারে এবং আমার মনে হয় আমার মতো অনেকেই ভালোবাসেন চাইনিজ খেতে। আর উইকেন্ড হোক বা মন খারাপের রাতই হোক, মন ভালো করার জন্য একটা চিলি চিকেন চাউমিন বা ফ্রাইড রাইস যথেষ্ট, তাই না? তো এই সব কিছুর মাঝে যদি আপনাকে বলা হয় আপনি কোনটা বেশি ভালোবাসেন, কোন চাইনিজ খাবারটা আপনার মন ভালো করে দিতে বাধ্য, তাহলে আপনি বলতে পারবেন নিশ্চয়ই। তাহলে মনের ভেতর না রেখে কথাটা আমার সাথে শেয়ার করুন, আমি আছি আপনার কথা শোনার জন্য এবং তার সাথে সাথে ফলো করতে হবে আমাকে www.radiobangladesh.com। আজকে শেষ করছি আড্ডাটা এখানেই এবং অবশ্যই আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন আর কানে রাখবেন radiobangladesh.com মন চখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মহারাজ কান মুসাফিরে গল্পের আসর। হ্যাঁ, আজকে চারটে স্পেশাল গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যে গল্পগুলোর মধ্যে বিভিন্ন রকমের স্বাদ আছে, আর তাতেই আজকের এই গান মুসাফিরের আড্ডা জমে উঠবে এক ঘন্টার সময়। তো আমরা কয়েকটা গান শুনব, কিন্তু তার আগে আরেকবার এটাও বলে দিই যে আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই গল্পগুলো, এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প, ছোট গল্প, অনুগল্প থাকে অবশ্যই আমাকে পাঠাবেন, আমি সেগুলো পড়ব গান মুসাফিরের শোতে। তাই দেরি না করে চটপট কিন্তু পাঠিয়ে দিন আজকে এই নাম্বারে 4475039657122। আর যারা ইমেল করছেন ইমেলও করতে পারেন, gm@radiobanglanet.com তারাও পাঠিয়ে দিতে পারেন। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটি গান, চটপট শুনে আসি, তারপর আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। প্রথম গল্প না ফিরে এসে বলছি, সঙ্গে থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আজ গল্পের দিন, তাই দেরি না করে চটপট আমরা গল্পে ফিরি। গল্প হ্যাঁ পার্থ প্রতিম পাঁচার লেখা প্রথম গল্প। আজকের এই আড্ডায় সবকটা গল্পই কিন্তু পার্থ প্রতিম পাঁচার লেখা, তাই প্রথম গল্প প্রথম দিন। ডায়মন্ড হারবারের নেভাল কোস্ট ব্যাটারি, ব্রিটিশ আমলের নেভাল পোস্ট, বিশাল লোহার ফটক, পুরনো কামান বসানো দুদিকে, শ্যাওলা ধরার মতো সব বড় বড় পুরনো গাছগাছালি, একেবারে অন্য রকম পরিবেশ। আর সেখানেই এনসিসি ক্যাম্প চলছে ওয়ান বেঙ্গল ব্যাটালিয়নের। সারাদিনের খাটা খাটুনির পর সন্ধ্যেবেলা নদীর গা ঘেঁষে কেয়ারি করা পার্কের শেষ প্রান্তে বসে কর্নেল ভট্টাচার্য তার অফিসারদের সঙ্গে ইলিশ মাছ সহযোগে একটু স্বাস্থ্য পান করছেন। ক্যাপ্টেন দেবাশিস এই ব্যাপারে কর্নেল সাহেবের যোগ্য সহযোগী, সবাই কম বেশি মুখ চালাচ্ছে, তবে অভিজ্ঞ কর্নেল সাহেবের মুখটাই চলছে বেশি। নিজের পাতিয়ালা পেগের একটা লম্বা চুমুক দিয়ে তিনি বলতে শুরু করলেন,
1: জানো তো আমার প্রথম পোস্টিং আর প্রথম দিনটার অভিজ্ঞতা শুনলে তোমাদের নেশা কিন্তু ছুটে যাবে। আমারই তো পিলে চমকে গিয়েছিল সেদিন।
0: সামনে মাইলের পর মাইল অগাধ জলরাশি, অনেক দূরে ওপারে হলদিয়া পেট্রোকেমের অনির্বাণ শিখা চলছে, পরিবেশটা একেবারে কল্প শোনার পক্ষে আদর্শ, তাই সবাই আগ্রহী হয়ে উঠল। কর্ণ সাহেব পাত্রে আরেকটা লম্বা চুমুক দিয়ে বলতে লাগলেন,
1: সদ্য এনডিএ ট্রেনিং কমপ্লিট করে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তরতাজা যুবক, মানে বুকে বিরাট স্বপ্ন, দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর মতো জীবন দিয়ে শহীদ হব, লোকে বীর বলে সম্মান করবে, আর স্বর্ণাক করে লেখা থাকবে আমার নাম। আমার প্রথম পোস্টিং LLOC-তে। LLOC সম্পর্কে অনেক কথাই শুনতাম বন্ধুদের মুখে, ট্রেনিংয়ের সময় সিনিয়র অফিসারদের মুখে সব কথাই যে খুব আনন্দদায়ক বা উৎসাহ ব্যঞ্জক নিশ্চয়ই তো নয়, কিন্তু তখন তো আমার রক্ত ফুটছে, শত্রু সৈন্যকে গুলি মেরে খুলি উড়িয়ে দেওয়ার জন্য আমার হাত একেবারে নিষ্পিস করছে। একটা গাড়ি ভাড়া করে নির্দেশিত ব্যাটালিয়নদের অফিসে আমি জয়েন করতে গেলাম। খুশি মনে শরীর সাবুত করে জয়েন করার ঠিক পরক্ষণেই বর্ডার লাইন থেকে একটা আর্মি ট্রাক এলো, ট্রাক থেকে নিঃশব্দে নামিয়ে আনা হলো 24টা কফিন, পরপর সাজানো হলো সেগুলোকে অফিসের সামনে চত্বরে আমার চোখের সামনে। সেই প্রথম বুক কেঁপে গেল আমার, আর্মিতে জয়েন করার প্রথম দিনেই বুঝে গেলাম এখন মৃত্যু আসতে পারে যে কোনো দিন যে কোনো সময়। আমি আসলে একটা সুইসাইড স্কোয়াডে নাম লেখালাম।
0: শ্রোতাদের মুখে তখন কোনো কথা নেই, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের অবস্থা। সঙ্গে থাকুন, আজকের আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। কয়েকটা গানের পর আবারও আমাদের আড্ডা চালিয়ে আছে গান মুসাফিরে গল্পে গল্পে। আর গল্পে গল্পে দ্বিতীয় গল্প এক্সপেরিমেন্টাল, যেটি প্রথমেই বলেছিলাম পার্থ প্রতিম পাঁজার আজকের সব কটি গল্প। এখন এক্সপেরিমেন্টাল। মাঝবয়সী গোলাকার নাট্যকার ও নাট্য পরিচালক গৌরব সাক্সেনার গৌরব কিছুতেই খুব একটা বাড়ছে না, এটাই তার মনোকষ্টের সবচেয়ে বড় কারণ। নাটক দেখে লোকে ধন্য ধন্য করবে, সাংবাদিকরা ছবি সহ পাতার পর পাতা লিখবে, তার বড় বড় বাইট নেবে, ফিল্মের প্রডিউসার পর্যন্ত ফিল্মের ডিরেকশন দেওয়ার জন্য ডাকবে, তবেই না তার নাম ফাটবে বাজারে। কোথায় কি উত্তরপ্রদেশের একটা ছোট শহরে তার নাম আরও ছোট করে লোকে জানে। তাকে ভালো নাট্যকার নাট্য পরিচালক হিসেবে মানে আরও কমজন, ফলে তারা দুঃখ গেল না। গৌরব মরিয়া হয়ে তাই চেষ্টা করে একটা কিছু করতেই হবে তাকে। রাস্তায় অন্যমনস্ক হয়ে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলছিল সে, হঠাৎ দুম করে রাম ধাক্কা। না না, ধাক্কাটা জোরে বলেই শুধু নয়, ধাক্কাটা তো ঝাড়ুদের রামুকেই। সে বেড়া মাথা নিচু করে রাস্তায় ঝাড় দিচ্ছিল। গৌরব তার গোলকাল দশাশয় শরীরটা নিয়ে তার উপরেই হুমড়িকে পড়ল, সে এক কেলেঙ্কারি ব্যাপার। এক্ষেত্রে যত দোষ অবতারিত ভাব ওই দলিত রামুরি তো, গৌরব তার উপরে রেগেই খাপ্পা। সারা রাত জেগে একটা এক্সপেরিমেন্টাল নাটকের কথা ভেবে ভেবে চুল ছেঁচছে, সন্ধ্যেবেলাতেও তার জের চলছিল। বেড়া মাঝখান থেকে ধাক্কা মেরে সেই চিন্তার সূত্র একেবারে কুচপাচ করে দিল। হতভাগ্য কোথাকার, সেই রাগে স্টকের সমস্ত গালাগালি পুরো উগড়ে দিল গৌরব। ঠিক তখনই কাচুমাচু রামুর অসহায় মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা আইডিয়া খেলে গেল তার মাথায়। আরে, একেই তো নতুন নাটকের নায়ক করা যায়, একজন সত্যিকারের দলিত শ্রেণীর ঝাড়ুদার হয় নায়ক। বাহ, বিজ্ঞাপনে ফলাও করে লেখা হবে সে কথা, দারুণ তো। উত্তরপ্রদেশের মতো জাতপাত নিয়ে মাতামাতি করার জায়গাটা ব্যাপারটা কেন দারুণ জমবে, মানে এই নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক হবে, হয়তো প্রতিবাদও হবে, মাংচুর হলেও মন্দ হয় না। এন্ট্রি প্রপাগান্ডায় প্রচারের আলো, মানে পুরো আলো সুষেন ওয়াগরে তার এক্সপেরিমেন্টাল নাটক, ও দারুণ। কিন্তু তার আগে তো আনপর গাওয়ারটাকে অভিনয় রাজি করাতে হবে, অভিনয় শেখাতে হবে, সে তো বড় কম ঝক্কির নয়। হ্যাঁ, রামুকে প্রস্তাবটা দিতেই তো অদ্ভুতভাবে এক পায়ে খাড়া, কিন্তু অভিনয় শেখার কথা বললেই সে কুকুরে গেল। শেখার ভয়েই সে তো স্কুলের পথে পা মারায়নি। কিন্তু গৌরব না ছোড়, রামুকেই হতে হবে তার স্বর্গের সিঁড়ি, তাকে কোনো মতেই ছাড়ান দেওয়া যাবে না। দলিত জেনেও সে এখন তাকে নিজের গাঁটের করি খসিয়ে সিগারেট, চাউমিন, এগরোল মাঝে মাঝে দু এক পাত্র খাওয়াচ্ছে। তার এক্সপেরিমেন্টাল নাটকের এক্সপেরিমেন্টাল হিরো কি না? সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে আবার একটা নতুন গল্প। এখন গান

0: রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। চলুন আবার দেরি না করে আমরা গল্পে ফিরি। আর এবারের গল্প লাটের বাট, লিখেছেন সেই একই, আবারও মনে করিয়ে দিই, পার্থ প্রতিম মাজা। বিশাল ঝামেলা বেঁধে গেছে, ভালোই ফেঁসে গেছে বটুকেশ্বর। এমনিতে সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ করা কিন্তু নতুন নয়, এল প্লটের অনেকেই তো রীতিমতো ভেড়ি করে কাঁকড়া চাষ করে, ভালোই পয়সাই আছে। তবে কিনা বেশি পরিশ্রম আছে, নদীর ধারে ঠিকঠাক জায়গা পাওয়া, ভেড়ি তৈরি করা, কাঁকড়া এনে বসানো, তার পরিচর্যা করা, সে বিরাট হ্যাপা। সে তো সবেতেই মানে সামলাতে হয়। কিন্তু বটুকেশ্বরের সমস্যা অন্য জায়গায়। কাঁকড়া চাষের ভেড়ি কই করতে গিয়ে সে কয়েকটা সুন্দরী গাছ কেটে ফেলেছে। এটাও এ অঞ্চলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয়। তবে একটা টিংটু আছে, সেটা হলো যদি না কেউ পিছনে পেড়িং মারে। তো বটুকেশ্বরের চেষ্টা আছে, জমি চাষ, মাছ চাষ, সুদের কারবার ইত্যাদি করে কয়েক বছরের মধ্যেই ভালো টাকা করি বিষয় সম্পত্তি করে ফেলেছে। তাতেই চোখ টাটিয়েছে অনেকের, ফলে তার পিছনে কাটি করার লোকের কিন্তু অভাব হয়নি। সম্ভবত প্রতিবেশী ঈশান মণ্ডলী সুন্দরী গাছ কাটার কথাটা ফরেস্ট রেঞ্জার অবনী ঘোষালের কানে তুলে দিয়ে এসেছে, ফলে রাতারাতি লোক পাঠিয়ে সরেজ মিনে তদন্ত করে রেঞ্জার সাহেব কেস খাইয়ে দিয়েছেন বটুকেশ্বরকে। এমন খবর তো আর চাপা থাকে না হাওয়ায় ওড়ে, হাওয়ায় ভেসে খবরটা পৌঁছে গেল বটুকেশ্বরের কানেও। খবরটা পেয়ে এসে নাওয়া খাওয়া ভুলে হন্তদন্ত হয়ে ফরেস্ট রেঞ্জারের বাংলোতে গিয়ে পৌঁছল। রেঞ্জার অবরিং ঘোষাল তখন বারান্দায় বসে আরাম করে কফি খাচ্ছিলেন। তো বিনয়ের অবতার হয়ে বটুকেশ্বর সেখানে তার কারণ নিবেদন রাখল,
1: স্যার আপনি তো আমাদের মা বাপ, সন্তানদের এভাবে পেটে লাথি মারলে চলবে কেন, আমরা তবে বাঁচি কি করে।
0: চশমার ভাগ দিয়ে তাকে জরিপ করে রেঞ্জার বেশ কিছু কঠিন হয়ে বলেন,
2: যা খুশি তাই করবি, এই লাট অঞ্চলে ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ জানিস না, জেনে বুঝেই তুই একটা কাজ করেছিস।
3: নিজেকে কি মনে করিস তুই, লাটের মার?
0: বটুকেশ্বর অম্লান মদনে বলে,
1: আকে না, ওই নামই তো আমাকে ডাকে এলাকার লোকজনে।
3: মানে কি বলছিস চাতা?
1: আগে লাইট অঞ্চলের বলে লাট, আর বটুকেশ্বরের নাম কেটে একুটে বাট, কুড়িয়ে বাড়িয়ে মিলে জুলে লাটের বাট, স্নেহ করে এই নামে আপনিও ডাকতে পারেন স্যার।
0: স্তম্ভিত রেঞ্জার চাকরকে দিয়ে গারুলটাকে তৎক্ষণাৎ বিদায় করে দেন। এরপর কেসের কি হতে পারে সে তো সহজেই অনুমেয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে। এখন গান
4: দূরে।

ফিরিলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গল্পে গল্পে নিয়ে। আর আজ শেষ করবো আজকের এই শেষ গল্প, নবীন বারুণ। হ্যাঁ, বারুণ, মনে রাখবেন, আজকের শেষ গল্প পার্থপ্রতিম পাঁচাল লেখা, নবীন বারুণ। পরিচয় পত্রিকার অফিস, অফিসটা পুরনো কলেজ স্ট্রিট মার্কেটের তোতলায়, মহাত্মা গান্ধী রোড মোড় থেকে কবি অধ্যাপক অমিতাভ দাশগুপ্ত আমার হাতটা বগলদাবায় করে টেনে নিয়ে চললেন সেখানে। অনেকদিন পরে নাকি মদকা পেয়েছেন, সেখানে সবার সাথে পরিচয় করে দেবেন তিনি। এত বড় কবি অধ্যাপক বলে কথা, তার উপরে আমাকে অসম্ভব ভালোবাসেন, তাই বাক্যবায় অনর্থক জেনেও আমিও চলেছি ধরা পড়া চোরের মতো। তো একটা বেশ জমাটি চায়ের দোকানের সামনে গিয়ে সরু রাস্তা, তারপরে সিঁড়ি, আর ওপরে গিয়ে এঁকে মেঁকে এগিয়ে একটা ছোট্ট চৌকুপ্পি জায়গায় পৌঁছানো। দশকের পর দশক চলে চলা বিখ্যাত পত্রিকা পরিচয়ের অফিস, কয়েকজন সাদা চুলের বৃদ্ধ অতিবৃদ্ধ আসর আলো করে বসে আছেন। অমিতাভ দা আমাকে নিয়ে সেখানে প্রবেশ করলেন, যেন হঠাৎ করেই তিনি পুরনো জমানায় প্রবেশ করলাম। ঢোকার পর থেকেই যথারীতি আমার অংশ মধ্যে বকযথা অনুমতি হতে লাগলো। পরিচয় পর্ব সারতে সারতে এই চা এসে গেল, সঙ্গে গরম গরম তেলে ভাজাও, কিন্তু তার সহযোগেই শুরু হয়ে গেল বুড়ো খোকাদের প্রবল তর্ক বিতর্ক। খুব যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয়, ক্রমশ পারদ চড়তে লাগলো। উচ্চাঙ্গের তর্ক তো অচিরেই তা পৌঁছে গেল মন্দ্র মধ্য থেকে তার সপ্তকে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না, অমিতাভ দাও দুর্দান্ত ব্যাটিং করছেন। অনেকক্ষণ এই বাক যুদ্ধ চলার পর হঠাৎ করে তারই খেয়াল হলো, আমি বুকার মতো হতভঙ্গ হয়ে অর্ধেক বেগুনিতে কামড় দিয়ে তাদের বাকযুদ্ধে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে তিনি হেসে বললেন, এ কি তোমার পেলে বাজে তো আত খাওয়া হয়ে হাতেই ধরা রয়েছে গো, খেয়ে ফেলো খেয়ে ফেলো, বুড়ো কোকাদের ঝগড়া দেখে ঘাবড়ে গেছো নাকি? আরে আমাদের ঝগড়া জাতির কয়েক অনেক কয়েক দশক, এটা না হলে আমাদের পেটের ভাত হজমই হবে না, কি বলো ভাইয়া? সবাই সম্মতি জানিয়ে মাথা নাড়ে আর হো হো করে হেসে ওঠে। বুঝতে পারি বড় অস্থানে এসে পড়েছি আমি, এখানে কয়েক দশক জুড়ে বসলে আসলে নবীন বারণ চলছে। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ জামু, কি কিনা দিবা?
1: তা কইবা তাই।
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পয়লা বৈশাখের সাজে অবশ্যই শাড়ির কথা তো চলেই আসে, বিশেষ করে বঙ্গতনয়া, সে দেশেই থাক কিংবা প্রবাসে। পয়লা বৈশাখের সাজে শাড়ি কিন্তু চাই, তাই পছন্দের তালিকায় যখন প্রথমেই রয়েছে শাড়ি, আর সেই নানা রকমের বাংলার যে শাড়ি যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত যোগ, সেই শাড়ির গল্পই থাকবে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সেই পয়লা বৈশাখের দিন যে খাওয়া দাওয়া, সাজ পোশাক, সেগুলো কিন্তু জুড়ে রয়েছে এই আনন্দ উৎসবের সঙ্গে। সবকিছুই থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই বর্ষবরণ অনুষ্ঠানের দিন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন সেই জন্য কিন্তু তারা একেবারে রেডি। আর এই যে সাজ পোশাকের কথা বলছি, সেখানেই শাড়ির কথা কিন্তু বলতেই হয়, কারণ বঙ্গ নারীদের এই সাজের বা পোশাকের একেবারে পছন্দের তালিকার উপরেই থাকে শাড়ি। আর বিশেষ করে এই বর্ষবরণ অনুষ্ঠান, সেই দিন তো শাড়ি মাস্ট। আর বাঙালি নারীদের শাড়ির প্রতি এক অদ্ভুত ভালোবাসা তো সবসময় রয়েছে, আর সেই জন্যই ওয়ার্ড্রপে ঠাঁই করে নেয় নানা রকমের শাড়ি। তবে যদি বর্ষবরণের সাজের কথা বলা হয়, সেখানে শাড়ির তালিকাতেও থাকে কিন্তু একেবারে বাংলার নিজস্ব শাড়ি। আর সেখানে অবশ্যই বলতে হয় জামদানি শাড়ির কথা, কারণ এমন কোনো বাঙালি নারী নেই যার ওয়ার্ড্রপে একটা জামদানি শাড়ি থাকবে না। আর সেই জন্য অনেকেই কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানে নিজেকে এমনই একটি জামদানি শাড়িতে সাজিয়ে তুলতে পছন্দ করেন। আর সেই জন্য অবশ্যই বর্ষবরণ অনুষ্ঠানে পরা যায় সুন্দর করে একটি জামদানি শাড়ি, আর তার সঙ্গে চুলে যদি একটু ফুল লাগানো যায় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বঙ্গ ললনা বর্ষবরণ উৎসবে একেবারে চোখ ধাঁ দিয়ে দেবেন। আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের সাজ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারা বছর যে পোশাকই পরুন না কেন, উৎসব অনুষ্ঠানে কিন্তু বাঙালি নারীরা শাড়ি পরতেই পছন্দ করেন। আর সেই শাড়ি নিয়ে আমাদের আজকে আড্ডা চলছে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর বর্ষবরণ অনুষ্ঠানে শাড়ি মাস্ট। বাঙালি নারীরা এই দিন কিন্তু শাড়ি পরতেই ভালোবাসেন, আর সেই শাড়ি বাংলার একেবারে নিজস্ব শাড়ি। সেটা হতে পারে জামদানি কিংবা খাদি সুতির শাড়ি বা বাংলার নিজস্ব তাঁতের শাড়ি। এই শাড়িগুলো দেশে বিদেশে সব জায়গায় কিন্তু বাঙালি নারীরা পরে একেবারে চোখ ধাঁধিয়ে দেন। আর এই যে বলছিলাম জামদানি শাড়ির কথা, কিংবা এই যে সুতির, যে খাদির যে সুতির শাড়ি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে আরামদায়ক। এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, পরে খুব যেমন আরামও হয় তেমনি দেখতেও অসাধারণ লাগে। সঙ্গে ম্যাচিং কিংবা কন্ট্রাস্ট একটা ডিজাইনার ব্লাউজ, তার সঙ্গে চাং জুয়েলারি, সব মিলিয়ে কিন্তু একেবারে যাকে বলে বাঙালি নারীর এই সাজ চোখ ধাঁধিয়ে দেবে। আমাদের এই সাজের কথা, শাড়ির গল্প সবকিছুই থাকছে, সবকিছু শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নববর্ষের সাজ নিয়ে। পঙ্গু ললনারা কিন্তু শাড়ি পরতেই পছন্দ করেন, আর তাই শাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা চলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শাড়ি নিয়ে, কারণ বঙ্গ ললনাদের পছন্দের পোশাকের তালিকার একেবারে ওপরেই থাকে এই শাড়ি। আর বঙ্গ নারীদের এই জন্য ওয়ার্ড্রপে নানা রকমের শাড়ি কিন্তু ঠাঁই করে নেয়, আর সেখানে অবশ্যই থাকে বাংলার নিজস্ব কিছু শাড়ি। আর সেই শাড়ি, সাজ পোশাক আর তার সঙ্গে এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা রকমের প্ল্যান প্রোগ্রাম সবকিছুই থাকবে জারি। তবে আজকের মতো আড্ডা থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকেই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ভালোবাসা দিস।
1: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
2: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
3: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: দেশে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু, ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে তার থেকে গোলমেলে জিনিস বোধহয় এই পৃথিবীতে খুব কম আছে। জিনিসটা আমাদের মনের মধ্যেই থাকে, মানে আপনি পার্টিকুলারলি তাকে ধরতে পারবেন না, কিন্তু সে সব সময় কিন্তু আপনাকে জাপটে ধরে আছে। তার নাম হলো বিবেক। আগে হ্যাঁ হ্যাঁ বিবেক, কনসায়েন্স। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে এই বিবেক বা কনসায়েন্সকে নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিবেক বলতে ঠিক কি বোঝায়, গল্পটা কিন্তু একটু অন্য রকম। মানে আমরা সাধারণত বুঝি যে বিবেক বলতে এটাই বোঝায় যে যেটা এক কথায় বলতে গেলে উচিত ঔচিত্য সেটাই তো। কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি যান, তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের মনের তিনটি ভাগ আছে। একটি হলো ইড, অর্থাৎ যেটা সে চায় সেটা তখনই চায়। আরেকটি হলো সুপার ইগো, যে ব্যাপারটা আপনাকে ত্যাগ করতে সবসময় এনকারেজ করবে, সেটা অনেকটা দেবতাদের মতন ফিলিং আর কি। আর মাঝখানে একটা ব্যাপার থাকে, তার নাম হলো ইগো, সে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলে। বিবেক অনেকটা ওই ইগো টাইপেরই, যদিও সেটা অনেক ক্ষেত্রে আবার সুপার ইগো টাইপেরও হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের কথা যখন বলছি, তখন বিবেকের দংশনের কথা কি করে অ্যাভয়েড করে যাই বলুন তো? তো এই বিবেকের দংশন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয়। তো এই বিষয়ে শিবরাম চক্রবর্তী, আগে হ্যাঁ বিখ্যাত রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, একবার একটি কথা লিখে গিয়েছিলেন, একটি গল্প, যে তিনি একটি ঘরে বসে আছেন, ইন দ্য মিনটাইম ঘরের মধ্যে অত্যন্ত কুঁজো এবং অত্যন্ত বেঁটে কুৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন যে, একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম, কিন্তু তোমার কাজকর্মের জন্য আমার এই অবস্থা হয়েছে। তো শিবরাম চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি তোমার বিবেক। বলে শিবরাম চক্রবর্তীর হাতে কামড় বসিয়ে চলে গেলেন এবং তারপর থেকে তিনি নাকি প্রতিনিয়ত বিবেকের দংশনে ভোগেন। এই কথাটি শিবরাম চক্রবর্তী লিখে গিয়েছিলেন। তো রেডিও বাংলানের .com-এ আজকে বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের সঙ্গে যাত্রার কিন্তু একটা খুব বড় সম্পর্ক আছে। মানে একটা সময়ে যাত্রা দলে যে যাত্রা হতো তার সঙ্গে বর্তমানকালে যাত্রার বেশ কিছু অমিল রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত যাত্রাগুলো হতো তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু একদম বাঁধা থাকতো, সেই ক্যারেক্টারটি হলো বিবেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিবেকের পরনে থাকতো সাধু সন্ন্যাসীদের মতন গেরুয়া বসন অথবা একদম ধবধবে সাদা বসন। আর এই বিবেক কিন্তু মঞ্চে এসে সবসময় হিরো কিংবা হিরোইনকে তার ঔচিত্যবোধ, তার কর্তব্যবোধের কথা মনে করিয়ে দিত। যদিও বর্তমান যাত্রায় সেই বিবেকের পার্টটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু এই বিবেক কিন্তু আমাদের মাঝখানে সদা জাগ্রত থাকে। তো এই বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: খুঁজে পাই আমি তোর চিঠির গন্ধ নিয়ে মালা আটতে চাই আমি তোর খামে ভেজা কবিতায় আকাশ খুঁজে পাই
1: ওরে তোর বিবেকে লাগে না রে এই কথাটা বেশ কয়েকবার বেশ কয়েকজনকে বলেছেন ইনফ্যাক্ট আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়েছে কিন্তু একটা বিষয় আমার সবসময় কনফিউশন লেগেছে জানেন সেটা হচ্ছে যে আমার বিবেকে লাগছে কি লাগছে না সেটা আপনারা বুঝলেন কি করে আরও একটা ব্যাপার যেটা আমার খুব বেশি করে মনে হয় যে এরকম বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদের হয়তো কাউকে না কাউকে একটু হার্ট করতেই হয় কিন্তু আলটিমেটলি যদি আপনি একটু বড় লক্ষ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি যিনি হার্ট হচ্ছেন তারই হয়তো এই কাজে সব থেকে বেশি উপকার হবে এই সমস্ত ব্যাপার স্যাপারে কিন্তু বিবেকে খুব একটা দংশন আনবেন না তার কারণ আলটিমেটলি যে ভদ্রলোক এখন হয়তো একটু ক্ষুণ্ণ হচ্ছেন আলটিমেটলি তিনিই লাভবান হবেন তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছিলাম আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আজকে কেমন লাগলো আপনার জানান আমাকে আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে তবে আজকের মতো সময় একদম শেষ আজকের মতো এখানে থামছি কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট

অবশ্যই কানে রাখুন রেডিও বাংলা ডট কম ও চকলেটের উদ্দেশ্যে।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধা।

আমরা প্রত্যেকে ভোজন রসিক, বিশেষ করে বাঙালি জাতিরা। যারা বাংলা ভালোবাসে বা বাংলায় থাকে তারা কিন্তু খাবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরিই করে ফেলে। আবার আমরা নিজেদের খাবার যতটা, অর্থাৎ নিজেদের প্রদেশের খাবার যতটা ভালোবাসি, ঠিক সেরকমই অন্যান্য অঞ্চলের কিন্তু খাবারও ভালোবাসি। যেমন বাঙালিরা ঠিক যেন কীরকমভাবে চাইনিজ খাবারকে অ্যাডাপ্ট করে নিয়েছেন, তাই বাঙালির প্রিয় চাইনিজ আজকের এই গান্ধুরিয়ার আড্ডায় অবশ্যই থাকছে আপনিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা কোনো রেস্টুরেন্টে গেলাম, সেই রেস্তোরাঁয় গিয়ে 1 ঘন্টা ধরে বা 1/2 ঘন্টা ধরে মেনিউটা ভালোভাবে চেক করার পর আমরা অর্ডার কিন্তু দিই সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যদি আপনার আপনার কোনো প্রিয় মানুষের সাথে হয় তাহলে সেটা কোনোদিনও ভাঙার না, অটুট। ঠিক এই অটুট বন্ধনের সাথে চাইনিজ খাবার অর্থাৎ চাইনিজ খাবারের ফ্রাইড রাইস বা চিলি চিকেনের কেন তুলনা করছি সেটাই বলছি আজকের আটায়। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনি যদি চাইনিজ খাবার ভালোবাসেন বা চাইনিজ খেতে পছন্দ করেন তাহলে কোন চাইনিজ খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে চাইনিজ বলতে আমরা যে খাবারটা বুঝি অর্থাৎ ইন্ডিয়ান চাইনিজ, ভীষণভাবে স্পাইসি এবং যেই চিলি চিকেনের কথা আমরা বলি যেটার জন্য আমরা পাগল। যদি সত্যিকারের কেউ অথেন্টিক চাইনিজ খান, আমার মনে হয় একটু হলেও তাদের ভুরুটা কুচকাবে। তার কারণ অথেন্টিক চাইনিজে কিন্তু এতটা স্পাইস অ্যাড করা হয় না। ইন্ডিয়ানরা নিজেদের মতো করে নিজেদের টেস্ট বাডের সাথে পরিচিত করে চাইনিজকে একটা অন্যরকম রূপ দিয়েছে। এবং অনেক চাইনিজরা কলকাতায় থাকতেন, তো সেখানে কলকাতায় থাকতে থাকতে স্ট্রিট ফুড যেহেতু কলকাতার বিখ্যাত এবং সেখানের সাথে সাথে নিজেদের চাইনিজের সাথে বেশ একটা অন্যরকমভাবে মিশ্রণ করে তৈরি করেছে ইন্ডিয়ান চাইনিজ, যেটা এখন বলা যেতে পারে বিশ্ববিখ্যাত না, এই কথাটা বলে ভুল হবে, আমার মনে হয় বিশ্ববিখ্যাত তখনই যেখানে বাঙালিরা আছেন, অর্থাৎ যাদের টেস্ট বাডে ইন্ডিয়ান চাইনিজ ঢুকে গেছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ইন্ডিয়ান চাইনিজ বা চাইনিজ খাবার খাওয়া নিয়ে বা বলা নিয়ে যদি অনেক কথা বলি আমি না বেশিক্ষণ কথা বলতে পারবো না বস, তার কারণ আমার জিভে বা মুখে জল চলে আসবে রীতিমতো। আমি মানে চাইনিজ খাবারের জন্য লোভী বলা যেতে পারে এবং আমার মনে হয় আমার মতো অনেকেই ভালোবাসেন চাইনিজ খেতে। আর উইকেন্ড হোক বা মন খারাপের রাত্রি হোক, মন ভালো করার জন্য একটা চিলি চিকেন চাউমিন বা ফ্রাইড রাইস যথেষ্ট, তাই না? তো এই সব কিছুর মাঝে যদি আপনাকে বলা হয় আপনি কোনটা বেশি ভালোবাসেন, কোন চাইনিজ খাবারটা আপনার মন ভালো করে দিতে বাধ্য, তাহলে আপনি বলতে পারবেন নিশ্চয়ই। তাহলে মনের ভেতর না রেখে কথাটা আমার সাথে শেয়ার করুন, আমি আছি আপনার কথা শোনার জন্য এবং তার সাথে সাথে ফলো করতে হবে আমাকে www.radiobangladesh.com। আজকে শেষ করছি আড্ডাটা এখানেই এবং অবশ্যই আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন আর কানে রাখবেন radiobangladesh.com মন চক্ষুর নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক মারাজ, কান মুসাফিরে গল্পের আসর। হ্যাঁ, আজকে চারটে স্পেশাল গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যে গল্পগুলোর মধ্যে বিভিন্ন রকমের স্বাদ আছে, আর তাতেই আজকের এই গান মুসাফিরের আড্ডা জমে উঠবে এক ঘন্টার সময়। তো আমরা কয়েকটা গান শুনব, কিন্তু তার আগে আরেকবার এটাও বলে দিই যে আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই গল্পগুলো, এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প, ছোট গল্প, অনুগল্প থাকে অবশ্যই আমাকে পাঠাবেন, আমি সেগুলো পড়ব গান মুসাফিরের শোতে। তাই দেরি না করে চটপট কিন্তু পাঠিয়ে দিন আজকে এই নাম্বারে 4475039657122। আর যারা ইমেল করছেন ইমেলও করতে পারেন, gm@radiobanglanet.com তারাও পাঠিয়ে দিতে পারেন। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটি গান, চটপট শুনে আসি, তারপর আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। প্রথম গল্প না ফিরে এসে বলছি, সঙ্গে থাকবে।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আজ গল্পের দিন, তাই দেরি না করে চটপট আমরা গল্পে ফিরি। গল্প হ্যাঁ পার্থ প্রতিম পাঁচার লেখা প্রথম গল্প। আজকের এই আড্ডায় সবকটা গল্পই কিন্তু পার্থ প্রতিম পাঁচার লেখা, তাই প্রথম গল্প প্রথম দিন। ডায়মন্ড হারবারের নেভাল কোস্ট ব্যাটারি, ব্রিটিশ আমলের নেভাল পোস্ট, বিশাল লোহার ফটক, পুরনো কামান বসানো দুদিকে, শ্যাওলা ধরার মতো সব বড় বড় পুরনো গাছগাছালি, একেবারে অন্য রকম পরিবেশ। আর সেখানেই এনসিসি ক্যাম্প চলছে ওয়ান বেঙ্গল ব্যাটালিয়নের। সারাদিনের খাটা খাটুনির পর সন্ধ্যেবেলা নদীর গা ঘেঁষে কেয়ারি করা পার্কের শেষ প্রান্তে বসে কর্নেল ভট্টাচার্য তার অফিসারদের সঙ্গে ইলিশ মাছ সহযোগে একটু স্বাস্থ্য পান করছেন। ক্যাপ্টেন দেবাশিস এই ব্যাপারে কর্নেল সাহেবের যোগ্য সহযোগী, সবাই কম বেশি মুখ চালাচ্ছে, তবে অভিজ্ঞ কর্নেল সাহেবের মুখটাই চলছে বেশি। নিজের পাতিয়ালা পেগের একটা লম্বা চুমুক দিয়ে তিনি বলতে শুরু করলেন,
1: জানো তো আমার প্রথম পোস্টিং আর প্রথম দিনটার অভিজ্ঞতা শুনলে তোমাদের নেশা কিন্তু ছুটে যাবে। আমারই তো পিলে চমকে গিয়েছিল সেদিন।
0: সামনে মাইলের পর মাইল অগাধ জলরাশি, অনেক দূরে ওপারে হলদিয়া পেট্রোকেমের অনির্বাণ শিখা চলছে, পরিবেশটা একেবারে কল্প শোনার পক্ষে আদর্শ, তাই সবাই আগ্রহী হয়ে উঠল। কর্নেল সাহেব পাত্রে আরেকটা লম্বা চুমুক দিয়ে বলতে লাগলেন,
1: সদ্য এনডিএ ট্রেনিং কমপ্লিট করে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তরতাজা যুবক, মানে বুকে বিরাট স্বপ্ন, দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর মতো জীবন দিয়ে শহীদ হব, লোকে বীর বলে সম্মান করবে, আর স্বর্ণাক করে লেখা থাকবে আমার নাম। আমার প্রথম পোস্টিং LLOC-তে। LOC সম্পর্কে অনেক কথাই শুনতাম বন্ধুদের মুখে, ট্রেনিংয়ের সময় সিনিয়র অফিসারদের মুখে, সব কথাই যে খুব আনন্দদায়ক বা উৎসাহ ব্যঞ্জক নিশ্চয়ই তো নয়, কিন্তু তখন তো আমার রক্ত ফুটছে, শত্রু সৈন্যকে গুলি মেরে খুলি উড়িয়ে দেওয়ার জন্য আমার হাত একেবারে নিষ্পিস করছে। একটা গাড়ি ভাড়া করে নির্দেশিত ব্যাটালিয়নদের অফিসে আমি জয়েন করতে গেলাম। খুশি মনে শরীর সাবুত করে জয়েন করার ঠিক পরক্ষণেই বর্ডার লাইন থেকে একটা আর্মি ট্রাক এলো। ট্রাক থেকে নিঃশব্দে নামিয়ে আনা হলো 24টা কফিন, পরপর সাজানো হলো সেগুলোকে অফিসের সামনে চত্বরে আমার চোখের সামনে। সেই প্রথম বুক কেঁপে গেল আমার, আর্মিতে জয়েন করার প্রথম দিনেই বুঝে গেলাম এখন মৃত্যু আসতে পারে যে কোনো দিন যে কোনো সময়। আমি আসলে একটা সুইসাইড স্কোয়াডে নাম লেখালাম।
0: শ্রোতাদের মুখে তখন কোনো কথা নেই, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের অবস্থা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। কয়েকটা গানের পর আবারও আমাদের আড্ডা চালিয়ে আছে গান মুসাফিরে গল্পে গল্পে। আর গল্পে গল্পে দ্বিতীয় গল্প এক্সপেরিমেন্টাল, যেটি প্রথমেই বলেছিলাম পার্থ প্রতিম পাঁজার আজকের সব কটি গল্প। এখন এক্সপেরিমেন্টাল। মাঝবয়সী গোলাকার নাট্যকার ও নাট্য পরিচালক গৌরব সাক্সেনার গৌরব কিছুতেই খুব একটা বাড়ছে না, এটাই তার মনোকষ্টের সবচেয়ে বড় কারণ। নাটক দেখে লোকে ধন্য ধন্য করবে, সাংবাদিকরা ছবি সহ পাতার পর পাতা লিখবে, তার বড় বড় বাইট নেবে, ফিল্মের প্রডিউসার পর্যন্ত ফিল্মের ডিরেকশন দেওয়ার জন্য ডাকবে, তবেই না তার নাম ফাটবে বাজারে। কোথায় কি, উত্তরপ্রদেশের একটা ছোট শহরে তার নাম আরও ছোট করে লোকে জানে। তাকে ভালো নাট্যকার নাট্য পরিচালক হিসেবে মানে আরও কম জন, ফলে তারা দুঃখ গেল না। গৌরব মরিয়া হয়ে তাই চেষ্টা করে একটা কিছু করতেই হবে তাকে। রাস্তায় অন্য মনস্ক হয়ে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলছিল সে, হঠাৎ দুম করে রাম ধাক্কা। না না, ধাক্কাটা জোরে বলেই শুধু নয়, ধাক্কাটা তো ঝাড়ুদের রামুকেই। সে বেড়া মাথা নিচু করে রাস্তায় ঝাঁড় দিচ্ছিল। গৌরব তার গোলকাল দশাশয় শরীরটা নিয়ে তার উপরেই হুমড়িকে পড়ল, সে এক কেলেঙ্কারি ব্যাপার। এক্ষেত্রে যত দোষ অবতারিত ভাব ওই দলিত রামুরি তো, গৌরব তার উপরে রেগেই খাপ্পা। সারা রাত জেগে একটা এক্সপেরিমেন্টাল নাটকের কথা ভেবে ভেবে চুল ছেঁচছে, সন্ধ্যেবেলাতেও তার জের চলছিল। তারা মাঝখান থেকে ধাক্কা মেরে সেই চিন্তার সূত্র একেবারে কুচপাচ করে দিল। হতভাগ্য কোথাকার, সেই রাগে স্টকের সমস্ত গালাগালি পুরো উগড়ে দিল গৌরব। ঠিক তখনই কাচুমাচু রামুর অসহায় মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা আইডিয়া খেলে গেল তার মাথায়। আরে, একেই তো নতুন নাটকের নায়ক করা যায়, একজন সত্যিকারের দলিত শ্রেণীর ঝাড়ুদার হয় নায়ক। বাহ, বিজ্ঞাপনে ফলার করে লেখা হবে সে কথা, দারুণ তো। উত্তরপ্রদেশের মতো জাতপাত নিয়ে মাতামাতি করার জায়গাটা ব্যাপারটা কেন দারুণ জমবে, মানে এই নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক হবে, হয়তো প্রতিবাদও হবে, মাংচুর হলেও মন্দ হয় না। এন্ট্রি প্রপাগান্ডা প্রচারের আলো, মানে পুরো আলো শুষে নেবো একবারে তার এক্সপেরিমেন্টাল নাটক। ও দারুণ, কিন্তু তার আগে তো আনপর গাওয়ারটাকে অভিনয় রাজি করাতে হবে, অভিনয় শেখাতে হবে, সে তো বড় কম ঝক্কির নয়। হ্যাঁ, রামুকে প্রস্তাবটা দিতেই তো অদ্ভুত হবে এক পায়ে খাড়া, কিন্তু অভিনয় শেখার কথা বললেই সে কুকুরে গেল। শেখার ভয়েই সে তো স্কুলের পথে পা মারায়নি। কিন্তু গৌরব না ছোড়, রামুকেই হতে হবে তার স্বর্গের সিঁড়ি, তাকে কোনো মতেই ছাড়ান দেওয়া যাবে না। দলিত জেনেও সে এখন তাকে নিজের গাঁটের করি খসিয়ে সিগারেট, চাউমিন, এগরোল মাঝে মাঝে দু এক পাত্র খাওয়াচ্ছে। তার এক্সপেরিমেন্টাল নাটকের এক্সপেরিমেন্টাল হিরো কি না? সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে আবার একটা নতুন গল্প। এখন গান।

0: রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। চলুন আবার দেরি না করে আমরা গল্পে ফিরি। আর এবারের গল্প লাটের বাট, লিখেছেন সেই একই, আবারও মনে করিয়ে দিই, পার্থ প্রতিম পাজা। বিশাল ঝামেলা বেঁধে গেছে, ভালোই ফেঁসে গেছে বটুকেশ্বর। এমনিতে সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ করা কিন্তু নতুন নয়, এল প্লটের অনেকেই তো রীতিমতো ভেড়ি করে কাঁকড়া চাষ করে, ভালোই পয়সাই আছে। তবে কিনা বেশি পরিশ্রম আছে, নদীর ধারে ঠিকঠাক জায়গা পাওয়া, ভেড়ি তৈরি করা, কাঁকড়া এনে বসানো, তার পরিচর্যা করা, সে বিরাট হ্যাপা, সে তো সবেতেই মানে সামলাতে হয়। কিন্তু বটুকেশ্বরের সমস্যা অন্য জায়গায়। কাঁকড়া চাষের ভেড়ি কই করতে গিয়ে সে কয়েকটা সুন্দরী গাছ কেটে ফেলেছে, এটাও এ অঞ্চলে এমন কিছু মহাবরত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয়। তবে একটা টিং তো আছে, সেটা হলো যদি না কেউ পিছনে পেড়িং মারে। তো বটুকেশ্বরের চেষ্টা আছে, জমি চাষ, মাছ চাষ, সুদের কারবার ইত্যাদি করে কয়েক বছরের মধ্যেই ভালো টাকা করি বিষয় সম্পত্তি করে ফেলেছে, তাতেই চোখ টাটিয়েছে অনেকের, ফলে তার পিছনে কাটি করার লোকের কিন্তু অভাব হয়নি। সম্ভবত প্রতিবেশী ঈশান মণ্ডলী সুন্দরী গাছ কাটার কথাটা ফরেস্ট রেঞ্জার অবনী ঘোষালের কানে তুলে দিয়ে এসেছে, ফলে রাতারাতি লোক পাঠিয়ে সরেজমিনে তদন্ত করে রেঞ্জার সাহেব কেস খাইয়ে দিয়েছেন বটুকেশ্বরকে। এমন খবর তো আর চাপা থাকে না, হাওয়ায় ওড়ে, হাওয়ায় ভেসে খবরটা পৌঁছে গেল বটুকেশ্বরের কানেও। খবরটা পেয়ে সে নাওয়া খাওয়া ভুলে হন্তদন্ত হয়ে ফরেস্ট রেঞ্জারের বাংলোতে গিয়ে পৌঁছল। রেঞ্জার অবনী ঘোষাল তখন বারান্দায় বসে আরাম করে কফি খাচ্ছিলেন, তো বিনয়ের অবতার হয়ে বটুকেশ্বর সেখানেই তার কারণ নিবেদন রাখলো।
1: স্যার, আপনি তো আমাদের মা বাপ, সন্তানদের এভাবে পেটে লাথি মারলে চলবে কেন? আমরা তবে বাঁচি কি করে?
0: চশমার ভাগ দিয়ে তাকে জরিপ করে রেঞ্জার বেশ কিছু কঠিন হয়ে বলেন, যা খুশি তাই করবি, এই লাট অঞ্চলে ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ, জানিস না? জেনে বুঝেই তুই একটা কাজ করেছিস, নিজেকে কি মনে করিস তুই, লাটের মার? বটুকেশ্বর অম্লান মদনে বলে,
1: হাকে না, ওই নামই তো আমাকে ডাকে এলাকার লোকজনে।
0: মানে কি বলছিস চাতা?
1: আগে রাইট অঞ্চলের বলে লাট, আর বটুকেশ্বরের নাম কেটে একুটে বাট, কুড়িয়ে বাড়িয়ে মিলে জুলে লাটের বাট, স্নেহ করে এই নামে আপনিও ডাকতে পারেন স্যার।
0: স্তম্ভিত রেঞ্জার চাকরকে দিয়ে গারুলটাকে তৎক্ষণাৎ বিদায় করে দেন। এরপর কেসের কি হতে পারে সে তো সহজেই অনুমেয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে। এখন গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গল্পে গল্পে নিয়ে। আর আজ শেষ করবো আজকের এই শেষ গল্প, নবীন বারুণ। হ্যাঁ, বারুণ, মনে রাখবেন। আজকের শেষ গল্প পার্থপ্রতিম পাঁচাল লেখা, নবীন বারুণ। পরিচয় পত্রিকার অফিস, অফিসটা পুরনো কলেজ স্ট্রিট মার্কেটের তোতলায়, মহাত্মা গান্ধী রোড মোড় থেকে কবি অধ্যাপক অমিতাভ দাশগুপ্ত আমার হাতটা বগল দাবায় করে টেনে নিয়ে চললেন সেখানে। অনেকদিন পরে নাকি মদকা পেয়েছেন, সেখানে সবার সাথে পরিচয় করে দেবেন তিনি। এত বড় কবি অধ্যাপক বলে কথা, তার উপরে আমাকে অসম্ভব ভালোবাসেন, তাই বাক্যবায় অনর্থক জেনেও আমিও চলেছি ধরা পড়া চোরের মতো। তো একটা বেশ জমাটি চায়ের দোকানের সামনে গিয়ে সরু রাস্তা, তারপরে সিঁড়ি, আর ওপরে গিয়ে এঁকে মেঁকে এগিয়ে একটা ছোট্ট চৌকুপ্পি জায়গায় পৌঁছানো। দশকের পর দশক চলে চলা বিখ্যাত পত্রিকা পরিচয়ের অফিস, কয়েকজন সাদা চুলের বৃদ্ধ অতিবৃদ্ধ আসর আলো করে বসে আছেন। অমিতাভ দা আমাকে নিয়ে সেখানে প্রবেশ করলেন, যেন হঠাৎ করেই তিনি পুরনো জমানায় প্রবেশ করলাম। ঢোকার পর থেকেই যথারীতি আমার অংশ মধ্যে বকযথা অনুমতি হতে লাগলো। পরিচয় পর্ব সারতে সারতে এই চা এসে গেল, সঙ্গে গরম গরম তেলে ভাজাও, কিন্তু তার সহযোগেই শুরু হয়ে গেল বুড়ো খোকাদের প্রবল তর্ক বিতর্ক। খুব যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয়, ক্রমশ পারদ চড়তে লাগলো। উচ্চাঙ্গের তর্ক তো অচিরেই তা পৌঁছে গেল মন্দ্র মধ্য থেকে তার সপ্তকে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না, অমিতাভ দাও দুর্দান্ত ব্যাটিং করছেন। অনেকক্ষণ এই বাক যুদ্ধ চলার পর হঠাৎ করে তারই খেয়াল হলো, আমি বুকার মতো হতভঙ্গ হয়ে অর্ধেক বেগুনিতে কামড় দিয়ে তাদের বাকযুদ্ধে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে তিনি হেসে বললেন, এ কি তোমার পেলে বাজে তো আত খাওয়া হয়ে হাতেই ধরা রয়েছে গো, খেয়ে ফেলো খেয়ে ফেলো, বুড়ো কোকাদের জগড়া দেখে ঘাবড়ে গেছো নাকি? আরে আমাদের জগড়া জাতির বয়স অনেক কয়েক দশক, এটা না হলে আমাদের পেটের ভাত হজমই হবে না, কি বলো ভাইয়া? সবাই সম্মতি জানিয়ে মাথা নাড়ে আর হো হো করে হেসে ওঠে। বুঝতে পারি বড় অস্থানে এসে পড়েছি আমি, এখানে কয়েক দশক জুড়ে বসলে আসলে নবীন বারণ চলছে। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। টাটা।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিডনাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশান আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিডনাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলায় যাবে নাকি?
2: হ্যাঁ জানু, কে কেনা দেবা
1: তা কইবা? তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.কম, মন যখন নিরুদ্দেশ।

পয়লা বৈশাখের সাজে অবশ্যই শাড়ির কথা তো চলেই আসে, বিশেষ করে বঙ্গতনয়া, সে দেশেই থাক কিংবা প্রবাসে। পয়লা বৈশাখের সাজে শাড়ি কিন্তু চাই, তাই পছন্দের তালিকায় যখন প্রথমেই রয়েছে শাড়ি, আর সেই নানা রকমের বাংলার যে শাড়ি যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত যোগ, সেই শাড়ির গল্পই থাকবে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সেই পয়লা বৈশাখের দিন যে খাওয়া দাওয়া, সাজ পোশাক, সেগুলো কিন্তু জুড়ে রয়েছে এই আনন্দ উৎসবের সঙ্গে। সবকিছুই থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই বর্ষবরণ অনুষ্ঠানের দিন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন সেই জন্য কিন্তু তারা একেবারে রেডি। আর এই যে সাজ পোশাকের কথা বলছি, সেখানেই শাড়ির কথা কিন্তু বলতেই হয়, কারণ বঙ্গ নারীদের এই সাজের বা পোশাকের একেবারে পছন্দের তালিকার উপরেই থাকে শাড়ি। আর বিশেষ করে এই বর্ষবরণ অনুষ্ঠান, সেই দিন তো শাড়ি মাস্ট। আর বাঙালি নারীদের শাড়ির প্রতি এক অদ্ভুত ভালোবাসা তো সবসময় রয়েছে, আর সেই জন্যই ওয়ার্ড্রপে ঠাঁই করে নেয় নানা রকমের শাড়ি। তবে যদি বর্ষবরণের সাজের কথা বলা হয়, সেখানে শাড়ির তালিকাতেও থাকে কিন্তু একেবারে বাংলার নিজস্ব শাড়ি। আর সেখানে অবশ্যই বলতে হয় জামদানি শাড়ির কথা, কারণ এমন কোনো বাঙালি নারী নেই যার ওয়ার্ড্রপে একটা জামদানি শাড়ি থাকবে না। আর সেই জন্য অনেকেই কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানে নিজেকে এমনই একটি জামদানি শাড়িতে সাজিয়ে তুলতে পছন্দ করেন। আর সেই জন্য অবশ্যই বর্ষবরণ অনুষ্ঠানে পরা যায় সুন্দর করে একটি জামদানি শাড়ি, আর তার সঙ্গে চুলে যদি একটু ফুল লাগানো যায় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বঙ্গ ললনা বর্ষবরণ উৎসবে একেবারে চোখ ধাঁ দিয়ে দেবেন। আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের সাজ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

উৎসব অনুষ্ঠানে কিন্তু বাঙালি নারীরা শাড়ি পরতেই পছন্দ করেন, আর সেই শাড়ি নিয়ে আমাদের আজকে আড্ডা চলছে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর বর্ষবরণ অনুষ্ঠানে শাড়ি মাস্ট। বাঙালি নারীরা এই দিন কিন্তু শাড়ি পরতেই ভালোবাসেন, আর সেই শাড়ি বাংলার একেবারে নিজস্ব শাড়ি, সেটা হতে পারে জামদানি কিংবা খাদি সুতির শাড়ি বা বাংলার নিজস্ব তাঁতের শাড়ি। এই শাড়িগুলো দেশে বিদেশে সব জায়গায় কিন্তু বাঙালি নারীরা পরে একেবারে চোখ ধাঁধিয়ে দেন। আর এই যে বলছিলাম জামদানি শাড়ির কথা, কিংবা এই যে সুতির যে খাদির যে সুতির শাড়ি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে আরামদায়ক। এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, পরে খুব যেমন আরামও হয় তেমনি দেখতেও অসাধারণ লাগে। সঙ্গে ম্যাচিং কিংবা কন্ট্রাস্ট একটা ডিজাইনার ব্লাউজ, তার সঙ্গে চাং জুয়েলারি, সব মিলিয়ে কিন্তু একেবারে যাকে বলে বাঙালি নারীর এই সাজ চোখ ধাঁধিয়ে দেবে। আমাদের এই সাজের কথা, শাড়ির গল্প সবকিছুই থাকছে, সবকিছু শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নববর্ষের সাজ নিয়ে। পঙ্গু ললনারা কিন্তু শাড়ি পরতেই পছন্দ করেন, আর তাই শাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা চলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শাড়ি নিয়ে, কারণ বঙ্গ ললনাদের পছন্দের পোশাকের তালিকার একেবারে ওপরেই থাকে এই শাড়ি। আর বঙ্গ নারীদের এই জন্য ওয়ার্ড্রপে নানা রকমের শাড়ি কিন্তু ঠাঁই করে নেয়, আর সেখানে অবশ্যই থাকে বাংলার নিজস্ব কিছু শাড়ি। আর সেই শাড়ি, সাজ পোশাক আর তার সঙ্গে এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা রকমের প্ল্যান প্রোগ্রাম সবকিছুই থাকবে জারি। তবে আজকের মতো আড্ডা থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: Bangali আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়জন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে, তার থেকে গোলমেলে জিনিস বোধ হয় এই পৃথিবীতে খুব কম আছে। জিনিসটা আমাদের মনের মধ্যেই থাকে, মানে আপনি পার্টিকুলারলি তাকে ধরতে পারবেন না, কিন্তু সে সব সময় কিন্তু আপনাকে জাপটে ধরে আছে। তার নাম হলো বিবেক। আগে হ্যাঁ হ্যাঁ, বিবেক, কনসায়েন্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে এটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে এই বিবেক বা কনসায়েন্সকে নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বিবেক বলতে ঠিক কী বোঝায়, গল্পটা কিন্তু একটু অন্যরকম। মানে আমরা সাধারণত বুঝি যে বিবেক বলতে এটাই বোঝায় যে যেটা এক কথায় বলতে গেলে উচিত ঔচিত্য সেটাই তো। কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি যান, তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের মনের তিনটি ভাগ আছে। একটি হলো ইড, অর্থাৎ যেটা সে চায় সেটা তখনই চায়। আরেকটি হলো সুপার ইগো, যে ব্যাপারটা আপনাকে ত্যাগ করতে সবসময় এনকারেজ করবে, সেটা অনেকটা দেবতাদের মতন ফিলিং আর কি। আর মাঝখানে একটা ব্যাপার থাকে, তার নাম হলো ইগো, সে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলে। বিবেক অনেকটা ওই ইগো টাইপেরই, যদিও সেটা অনেক ক্ষেত্রে আবার সুপার ইগো টাইপেরও হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে।

0: কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের কথা যখন বলছি, তখন বিবেকের দংশনের কথা কি করে অ্যাভয়েড করে যাই বলুন তো? তো এই বিবেকের দংশন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয়। তো এই বিষয়ে শিবরাম চক্রবর্তী, আগে হ্যাঁ বিখ্যাত রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, একবার একটি কথা লিখে গিয়েছিলেন, একটি গল্প, যে তিনি একটি ঘরে বসে আছেন, ইন দ্য মিনটাইম ঘরের মধ্যে অত্যন্ত কুঁজো এবং অত্যন্ত বেঁটে উৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন যে একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম, কিন্তু তোমার কাজকর্মের জন্য আমার এই অবস্থা হয়েছে। তো শিবরাম চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি তোমার বিবেক। বলে শিবরাম চক্রবর্তীর হাতে কামড় বসিয়ে চলে গেলেন এবং তারপর থেকে তিনি নাকি প্রতিনিয়ত বিবেকের দংশনে ভোগেন। এই কথাটি শিবরাম চক্রবর্তী লিখে গিয়েছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের সঙ্গে যাত্রার কিন্তু একটা খুব বড় সম্পর্ক আছে। মানে একটা সময়ে যাত্রা দলে যে যাত্রা হতো তার সঙ্গে বর্তমানকালে যাত্রার বেশ কিছু অমিল রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত যাত্রাগুলো হতো তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু একদম বাঁধা থাকত, সেই ক্যারেক্টারটি হলো বিবেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিবেকের পরনে থাকত সাধু সন্ন্যাসীদের মতন গেরুয়া বসন অথবা একদম ধবধবে সাদা বসন। আর এই বিবেক কিন্তু মঞ্চে এসে সবসময় হিরো কিংবা হিরোইনকে তার ঔচিত্যবোধ, তার কর্তব্যবোধের কথা মনে করিয়ে দিত। যদিও বর্তমান যাত্রায় সেই বিবেকের পার্টটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু এই বিবেক কিন্তু আমাদের মাঝখানে সদা জাগ্রত থাকে। তো এই বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

জীবিত লাগে না রে, এই কথাটা বেশ কয়েকবার বেশ কয়েকজনকে বলেছেন, ইনফ্যাক্ট আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়েছে। কিন্তু একটা বিষয় আমার সবসময় কনফিউশন লেগেছে জানেন, সেটা হচ্ছে যে আমার বিবেকে লাগছে কি লাগছে না সেটা আপনারা বুঝলেন কি করে? আরও একটা ব্যাপার যেটা আমার খুব বেশি করে মনে হয় যে এরকম বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদের হয়তো কাউকে না কাউকে একটু হার্ট করতেই হয়, কিন্তু আলটিমেটলি যদি আপনি একটু বড় লক্ষ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি যিনি হার্ট হচ্ছেন তারই হয়তো এই কাজে সব থেকে বেশি উপকার হবে। এই সমস্ত ব্যাপার স্যাপারে কিন্তু বিবেকে খুব একটা দংশন আনবেন না, তার কারণ আলটিমেটলি যে ভদ্রলোক এখন হয়তো একটু ক্ষুণ্ণ হচ্ছেন আলটিমেটলি তিনি লাভবান হবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছিলাম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানে থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধরিয়া রাতে আমি রুবিনা আছি আপনার সঙ্গে। তাই আজকেও বেশ কিছু আড্ডা গল্প হবে আপনারই সঙ্গে। থাকুন আর অবশ্যই কানে রাখুন রেডিও বাংলানি.com ও চলুন রুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধা।

আমরা প্রত্যেকে ভোজন রসিক, বিশেষ করে বাঙালি জাতিরা। যারা বাংলা ভালোবাসে বা বাংলায় থাকে তারা কিন্তু খাবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরিই করে ফেলে। আবার আমরা নিজেদের খাবার যতটা, অর্থাৎ নিজেদের প্রদেশের খাবার যতটা ভালোবাসি, ঠিক সেরকমই অন্যান্য অঞ্চলের কিন্তু খাবারও ভালোবাসি। যেমন বাঙালিরা ঠিক যেন কীরকমভাবে চাইনিজ খাবারকে অ্যাডাপ্ট করে নিয়েছেন, তাই বাঙালির প্রিয় চাইনিজ আজকের এই গান্ধুরিয়ার আড্ডায় অবশ্যই থাকছে, থাকছে আপনিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance? What if your organization finally had complete control not just over every IT asset

0: ভারতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

আমরা কোনো রেস্টুরেন্টে গেলাম, সেই রেস্তোরাঁয় গিয়ে 1 ঘন্টা ধরে বা 1/2 ঘন্টা ধরে মেনিউটা ভালোভাবে চেক করার পর আমরা অর্ডার কিন্তু দিই সেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যদি আপনার আপনার কোনো প্রিয় মানুষের সাথে হয় তাহলে সেটা কোনোদিনও ভাঙার না, অটুট। ঠিক এই অটুট বন্ধনের সাথে চাইনিজ খাবার অর্থাৎ চাইনিজ খাবারের ফ্রাইড রাইস বা চিলি চিকেনের কেন তুলনা করছি সেটাই বলছি আজকের আড্ডায়। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনি যদি চাইনিজ খাবার ভালোবাসেন বা চাইনিজ খেতে পছন্দ করেন তাহলে কোন চাইনিজ খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানে ডট কমে চাইনিজ বলতে আমরা যে খাবারটা বুঝি অর্থাৎ ইন্ডিয়ান চাইনিজ, ভীষণভাবে স্পাইসি এবং যেই চিলি চিকেনের কথা আমরা বলি যেটার জন্য আমরা পাগল। যদি সত্যিকারের কেউ অথেন্টিক চাইনিজ খান, আমার মনে হয় একটু হলেও তাদের ভুরুটা কুচকাবে। তার কারণ অথেন্টিক চাইনিজে কিন্তু এতটা স্পাইস অ্যাড করা হয় না। ইন্ডিয়ানরা নিজেদের মতো করে নিজেদের টেস্ট বাডের সাথে পরিচিত করে চাইনিজকে একটা অন্যরকম রূপ দিয়েছে। এবং অনেক চাইনিজরা কলকাতায় থাকতেন, তো সেখানে কলকাতায় থাকতে থাকতে স্ট্রিট ফুড যেহেতু কলকাতার বিখ্যাত এবং সেখানের সাথে সাথে নিজেদের চাইনিজের সাথে বেশ একটা অন্যরকমভাবে মিশ্রণ করে তৈরি করেছে ইন্ডিয়ান চাইনিজ, যেটা এখন বলা যেতে পারে বিশ্ববিখ্যাত না, এই কথাটা বললে ভুল হবে, আমার মনে হয় বিশ্ববিখ্যাত তখনই যেখানে বাঙালিরা আছেন, অর্থাৎ যাদের টেস্ট বাডে ইন্ডিয়ান চাইনিজ ঢুকে গেছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ইন্ডিয়ান চাইনিজ বা চাইনিজ খাবার খাওয়া নিয়ে বা বলা নিয়ে যদি অনেক কথা বলি আমি না বেশিক্ষণ কথা বলতে পারবো না বস, তার কারণ আমার জিভে বা মুখে জল চলে আসবে রীতিমতো। আমি মানে চাইনিজ খাবারের জন্য লোভী বলা যেতে পারে, এবং আমার মনে হয় আমার মতো অনেকেই ভালোবাসেন চাইনিজ খেতে। আর উইকেন্ড হোক বা মন খারাপের রাতই হোক, মন ভালো করার জন্য একটা চিলি চিকেন চাউমিন বা ফ্রাইড রাইস যথেষ্ট, তাই না? তো এই সব কিছুর মাঝে যদি আপনাকে বলা হয় আপনি কোনটা বেশি ভালোবাসেন, কোন চাইনিজ খাবারটা আপনার মন ভালো করে দিতে বাধ্য, তাহলে আপনি বলতে পারবেন নিশ্চয়ই। তাহলে মনের ভেতর না রেখে কথাটা আমার সাথে শেয়ার করুন, আমি আছি আপনার কথা শোনার জন্য, এবং তার সাথে সাথে ফলো করতে হবে আমাকে www.radiobangladesh.com। আজকে শেষ করছি আড্ডাটা এখানেই, এবং অবশ্যই আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন আর কানে রাখবেন radiobangladesh.com মন চক্ষুর নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক মারাজ, কান মুসাফিরে গল্পের আসর। হ্যাঁ, আজকে চারটে স্পেশাল গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যে গল্পগুলোর মধ্যে বিভিন্ন রকমের স্বাদ আছে, আর তাতেই আজকের এই গান মুসাফিরের আড্ডা জমে উঠবে এক ঘন্টার সময়। তো আমরা কয়েকটা গান শুনব, কিন্তু তার আগে আরেকবার এটাও বলে দিই যে আজকের এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই গল্পগুলো, এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প, ছোট গল্প, অনুগল্প থাকে অবশ্যই আমাকে পাঠাবেন, আমি সেগুলো পড়ব গান মুসাফিরের শোতে। তাই দেরি না করে চটপট কিন্তু পাঠিয়ে দিন আজকে এই নাম্বারে 4475039657 12। আর যারা ইমেল করছেন ইমেলও করতে পারেন, gm@radiobanglanet.com তারাও পাঠিয়ে দিতে পারেন। তাই এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটি গান, চটপট শুনে আসি, তারপর আড্ডা জারি থাকবে গল্পে গল্পে। প্রথম গল্প না ফিরে এসে বলছি, সঙ্গে থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আজ গল্পের দিন, তাই দেরি না করে চটপট আমরা গল্পে ফিরি। গল্প হয় পার্থ প্রতিম পাঁচার লেখা প্রথম গল্প। আজকের এই আড্ডায় সবকটা গল্পই কিন্তু পার্থ প্রতিম পাঁচার লেখা, তাই প্রথম গল্প প্রথম দিন। ডায়মন্ড হারবারের নেভাল কোস্ট ব্যাটারি, ব্রিটিশ আমলের নেভাল পোস্ট, বিশাল লোহার ফটক, পুরনো কামান বসানো দুদিকে, শ্যাওলা ধরার মতো সব বড় বড় পুরনো গাছগাছালি, একেবারে অন্য রকম পরিবেশ। আর সেখানেই এনসিসি ক্যাম্প চলছে ওয়ান বেঙ্গল ব্যাটালিয়নের। সারাদিনের খাটা খাটুনির পর সন্ধ্যেবেলা নদীর গা ঘেঁষে কেয়ারি করা পার্কের শেষ প্রান্তে বসে কর্নেল ভট্টাচার্য তার অফিসারদের সঙ্গে ইলিশ মাছ সহযোগে একটু স্বাস্থ্য পান করছেন। ক্যাপ্টেন দেবাশিস এই ব্যাপারে কর্নেল সাহেবের যোগ্য সহযোগী, সবাই কম বেশি মুখ চালাচ্ছে, তবে অভিজ্ঞ কর্নেল সাহেবের মুখটাই চলছে বেশি। নিজের পাতিয়ালা পেগের একটা লম্বা চুমুক দিয়ে তিনি বলতে শুরু করলেন,
1: জানো তো আমার প্রথম পোস্টিং আর প্রথম দিনটার অভিজ্ঞতা শুনলে তোমাদের নেশা কিন্তু ছুটে যাবে। আমারই তো পিলে চমকে গিয়েছিল সেদিন।
0: সামনে মাইলের পর মাইল অগাধ জলরাশি, অনেক দূরে ওপারে হলদিয়া পেট্রোকেমের অনির্বাণ শিখা চলছে, পরিবেশটা একেবারে কল্প শোনার পক্ষে আদর্শ, তাই সবাই আগ্রহী হয়ে উঠল। কর্নেল সাহেব পাত্রে আরেকটা লম্বা চুমুক দিয়ে বলতে লাগলেন,
1: সদ্য এনডিএ ট্রেনিং কমপ্লিট করে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তরতাজা যুবক, মানে বুকে বিরাট স্বপ্ন, দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর মতো জীবন দিয়ে শহীদ হব, লোকে বীর বলে সম্মান করবে, আর স্বর্ণাক করে লেখা থাকবে আমার নাম। আমার প্রথম পোস্টিং LLOC-তে। LLOC সম্পর্কে অনেক কথাই শুনতাম বন্ধুদের মুখে, ট্রেনিংয়ের সময় সিনিয়র অফিসারদের মুখে, সব কথাই যে খুব আনন্দদায়ক বা উৎসাহ ব্যঞ্জক নিশ্চয়ই তো নয়, কিন্তু তখন তো আমার রক্ত ফুটছে, শত্রু সৈন্যকে গুলি মেরে খুলি উড়িয়ে দেওয়ার জন্য আমার হাত একেবারে নিষ্পিস করছে। একটা গাড়ি ভাড়া করে নির্দেশিত ব্যাটালিয়নদের অফিসে আমি জয়েন করতে গেলাম। খুশি মনে সই সাবুত করে জয়েন করার ঠিক পরক্ষণেই বর্ডার লাইন থেকে একটা আর্মি ট্রাক এলো। ট্রাক থেকে নিঃশব্দে নামিয়ে আনা হলো 24টা কফিন, পরপর সাজানো হলো সেগুলোকে অফিসের সামনের চত্বরে আমার চোখের সামনে। সেই প্রথম বুক কেঁপে গেল আমার। আর্মিতে জয়েন করার প্রথম দিনেই বুঝে গেলাম এখন মৃত্যু আসতে পারে যে কোনো দিন, যে কোনো সময়। আমি আসলে একটা সুইসাইড স্কোয়াডে নাম লেখালাম।
0: শ্রোতাদের মুখে তখন কোনো কথা নেই, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের অবস্থা। সঙ্গে থাকুন, আজকের একটা জারি থাকবে গল্পে গল্পে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। কয়েকটা গানের পর আবারও আমাদের আড্ডা জারি আছে গান মুসাফিরে গল্পে গল্পে। আর গল্পে গল্পে দ্বিতীয় গল্প এক্সপেরিমেন্টাল, যেটি প্রথমেই বলেছিলাম পার্থ প্রতিম পাজার আজকের সব কটি গল্প। এখন এক্সপেরিমেন্টাল। মাঝবয়সী গোলাকার নাট্যকার ও নাট্য পরিচালক গৌরব সাক্সেনার গৌরব কিছুতেই খুব একটা বাড়ছে না, এটাই তার মনোকষ্টের সবচেয়ে বড় কারণ। নাটক দেখে লোকে ধন্য ধন্য করবে, সাংবাদিকরা ছবি সহ পাতার পর পাতা লিখবে, তার বড় বড় বাইট নেবে, ফিল্মের প্রডিউসার পর্যন্ত ফিল্মের

ডিরেকশন দেওয়ার জন্য ডাকবে, তবেই না তার নাম ফাটবে বাজারে। কোথায় কি, উত্তরপ্রদেশের একটা ছোট শহরে তার নাম আরও ছোট করে লোকে জানে। তাকে ভালো নাট্যকার, নাট্য পরিচালক হিসেবে মানে আরও কমজন, ফলে তারা দুঃখ গেল না। গৌরব মরিয়া হয়ে তাই চেষ্টা করে একটা কিছু করতেই হবে তাকে। রাস্তায় অন্যমনস্ক হয়ে এইসব ভাবতে ভাবতে হেঁটে চলছিল সে, হঠাৎ দুম করে রাম ধাক্কা। না না, ধাক্কাটা জোরে বলেই শুধু নয়, ধাক্কাটা তো ঝাড়ুটা রামুকেই। সে বেটা মাথা নিচু করে রাস্তায় ঝাঁড় দিচ্ছিল। গৌরব তার গোলকাল দশাশয় শরীরটা নিয়ে তার উপরেই হুমড়িকে পড়ল। সে এক কেলেঙ্কারি ব্যাপার। এক্ষেত্রে যত দোষ অবতারিত ভাবই দলিত রামুরি তো, গৌরব তার উপরে রেগেই খাপ্পা। সারা রাত জেগে একটা এক্সপেরিমেন্টাল নাটকের কথা ভেবে ভেবে চুল ছেঁচছে। সন্ধ্যেবেলাতেও তার জের চলছিল। তারা মাঝখান থেকে ধাক্কা মেরে সেই চিন্তার সূত্র একবারে কুচপাচ করে দিল। হতভাগ্য গোতাগার। সেই রাগে স্টকের সমস্ত গালাগালি পুরো উগড়ে দিল গৌরব। ঠিক তখনই কাচুমাচু রামুর অসহায় মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা আইডিয়া খেলে গেল তার মাথায়। আরে, একেই তো নতুন নাটকের নায়ক করা যায়। একজন সত্যিকারের দলিত শ্রেণীর ঝাড়ুদার হয় নায়ক, বাহ, বিজ্ঞাপনে ফলাও করে লেখা হবে সে কথা, দারুণ তো। উত্তরপ্রদেশের মতো জাতপাত নিয়ে মাতামাতি করার জায়গাটা, ব্যাপারটা কেন দারুণ জমবে, মানে এই নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক হবে, হয়তো প্রতিবাদও হবে, মাংচুর হলেও মন্দ হয় না। এন্ট্রি প্রপাগান্ডা প্রচারের আলো, মানে পুরো আলো শুষে নেব একবারে তার এক্সপেরিমেন্টাল নাটক, ও দারুণ। কিন্তু তার আগে তো আনপর গাওয়ারটাকে অভিনয় রাজি করাতে হবে, এ অভিনয় শেখাতে হবে, সে তো বড় কম ঝক্কির নয়। হ্যাঁ, রামুকে প্রস্তাবটা দিতেই তো অদ্ভুত হবে এক পায়ে খাড়া, কিন্তু অভিনয় শেখার কথা বললেই সে কুকুরে গেল। শেখার ভয়েই সে তো স্কুলের পথে পা মারায়নি। কিন্তু গৌরব না ছোড়, রামুকেই হতে হবে তার স্বর্গের সিঁড়ি, তাকে কোনো মতেই ছাড়ান দেওয়া যাবে না। দলিত জেনেও সে এখন তাকে নিজের গাঁটের করি খসিয়ে সিগারেট, চাউমিন, এগরোল মাঝে মাঝে দু এক পাত্র খাওয়াচ্ছে। তার এক্সপেরিমেন্টাল নাটকের এক্সপেরিমেন্টাল হিরো কিনা। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে আবার একটা নতুন গল্প। এখন গান।

0: দিন। রেডিও বাংলা নেটওয়ার্ক কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। চলুন আবার দেরি না করে আমরা গল্পে ফিরি। আর এবারের গল্প লাটের বাট, লিখেছেন সেই একই, আবারও মনে করিয়ে দিই, পার্থপ্রতিম মাজা। বিশাল ঝামেলা বেঁধে গেছে, ভালোই ফেঁসে গেছে বটুকেশ্বর। এমনিতে সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ করা কিন্তু নতুন নয়, এল প্লটের অনেকেই তো রীতিমতো ভেড়ি করে কাঁকড়া চাষ করে, ভালোই পয়সাই আছে। তবে কিনা বেশি পরিশ্রম আছে, নদীর ধারে ঠিকঠাক জায়গা পাওয়া, ভেড়ি তৈরি করা, কাঁকড়া এনে বসানো, তার পরিচর্যা করা, সে বিরাট হ্যাপা, সে তো সবেতেই মানে সামলাতে হয়। কিন্তু বটুকেশ্বরের সমস্যা অন্য জায়গায়। কাঁকড়া চাষের ভেড়ি কই করতে গিয়ে সে কয়েকটা সুন্দরী গাছ কেটে ফেলেছে, এটাও এ অঞ্চলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয়। তবে একটা টিংটু আছে, সেটা হলো যদি না কেউ পিছনে পেড়িং মারে। তো বটুকেশ্বরের চেষ্টা আছে, জমি চাষ, মাছ চাষ, সুদের কারবার ইত্যাদি করে কয়েক বছরের মধ্যেই ভালো টাকা করি বিষয় সম্পত্তি করে ফেলেছে, তাতেই চোখ টাটিয়েছে অনেকের, ফলে তার পিছনে কাটি করার লোকের কিন্তু অভাব হয়নি। সম্ভবত প্রতিবেশী ঈশান মণ্ডলী সুন্দরী গাছ কাটার কথাটা ফরেস্ট রেঞ্জার অবনী ঘোষালের কানে তুলে দিয়ে এসেছে, ফলে রাতারাতি লোক পাঠিয়ে সরেজমিনে তদন্ত করে রেঞ্জার সাহেব কেস খাইয়ে দিয়েছেন বটুকেশ্বরকে। এমন খবর তো আর চাপা থাকে না, হাওয়ায় ওড়ে, হাওয়ায় ভেসে খবরটা পৌঁছে গেল বটুকেশ্বরের কানেও। খবরটা পেয়ে সে নাওয়া খাওয়া ভুলে হন্তদন্ত হয়ে ফরেস্ট রেঞ্জারের বাংলোতে গিয়ে পৌঁছল। রেঞ্জার অবরিং ঘোষাল তখন বারান্দায় বসে আরাম করে কফি খাচ্ছিলেন। তো বিনয়ের অবতার হয়ে বটুকেশ্বর সেখানেই তার কারণ নিবেদন রাখল,
1: স্যার আপনি তো আমাদের মা বাপ, সন্তানদের এভাবে পেটে লাথি মারলে চলবে কেন, আমরা তবে বাঁচি কি করে।
0: চশমার ভাগ দিয়ে তাকে জরিপ করে রেঞ্জার বেশ কিছু কঠিন হয়ে বলেন, যা খুশি তাই করবি, এই লাট অঞ্চলে ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ জানিস না, জেনে বুঝেই তুই একটা কাজ করেছিস। নিজেকে কি মনে করিস তুই, লাটের মার? বটুকেশ্বর অম্লান মদনে বলে,
1: হাকি না, ওই নামই তো আমাকে ডাকে এলাকার লোকজনে।
0: মানে কি বলছিস চাতা?
1: আগে লাইট অঞ্চলের বলে লাট, আর বটুকেশ্বরের নাম কেটে কুটে বাট, কুড়িয়ে বাড়িয়ে মিলে জুলে লাটের বাট, স্নেহ করে এই নামে আপনিও ডাকতে পারেন স্যার।
0: স্তম্ভিত রেঞ্জার চাকরকে দিয়ে গারুলটাকে তৎক্ষণাৎ বিদায় করে দেন। এরপর কেসের কি হতে পারে সে তো সহজেই অনুমেয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি গানের পর আজকের স্পেশাল আড্ডা গল্পে গল্পে নিয়ে। এখন গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গল্পে গল্পে নিয়ে। আর আজ শেষ করবো আজকের এই শেষ গল্প, নবীন বারুণ। হ্যাঁ, বারুণ, মনে রাখবেন। আজকের শেষ গল্প পার্থপ্রতিম পাঁচাল লেখা, নবীন বারুণ। পরিচয় পত্রিকার অফিস, অফিসটা পুরনো কলেজ স্ট্রিট মার্কেটের তোতলায়, মহাত্মা গান্ধী রোড মোড় থেকে কবি অধ্যাপক অমিতাভ দাশগুপ্ত আমার হাতটা বগলদাবায় করে টেনে নিয়ে চললেন সেখানে। অনেকদিন পরে নাকি মদ কা পেয়েছেন, সেখানে সবার সাথে পরিচয় করে দেবেন তিনি। এত বড় কবি অধ্যাপক বলে কথা, তার উপরে আমাকে অসম্ভব ভালোবাসেন, তাই বাক্যবায় অনর্থক জেনেও আমিও চলেছি ধরা পড়া চোরের মতো। তো একটা বেশ জমাটি চায়ের দোকানের সামনে গিয়ে সরু রাস্তা, তারপরে সিঁড়ি, আর ওপরে গিয়ে এঁকে মেঁকে এগিয়ে একটা ছোট্ট চৌকুপ্পি জায়গায় পৌঁছানো। দশকের পর দশক চলে চলা বিখ্যাত পত্রিকা পরিচয়ের অফিস। কয়েকজন সাদা চুলের বৃদ্ধ অতিবৃদ্ধ আসর আলো করে বসে আছেন। অমিতাভ তো আমাকে নিয়ে সেখানে প্রবেশ করলেন, যেন হঠাৎ করেই তিনি পুরনো জমানায় প্রবেশ করলাম। ঢোকার পর থেকেই যথারীতি আমার হংস মধ্যে বক যথা অনুমতি হতে লাগলো। পরিচয় পর্ব সারতে সারতে চা এসে গেল, সঙ্গে গরম গরম তেলে ভাজাও। কিন্তু তার সহযোগেই শুরু হয়ে গেল বুড়ো খোকাদের প্রবল তর্ক বিতর্ক। খুব যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয়, ক্রমশ পারদ চড়তে লাগলো। উচ্চাঙ্গের তর্ক তো অচিরেই তা পৌঁছে গেল মন্দ্র মধ্য থেকে তার সপ্তকে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না, অমিতাভ দাও দুর্দান্ত ব্যাটিং করছেন। অনেকক্ষণ এই বাক যুদ্ধ চলার পর হঠাৎ করে তারই খেয়াল হলো, আমি বুকার মতো হতভঙ্গ হয়ে অর্ধেক বেগুনিতে কামড় দিয়ে তাদের বাকযুদ্ধে মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি। যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে তিনি হেসে বললেন, এ কি তোমার পেলেবাজে তো আট খাওয়া হয়ে হাতি ধরা রয়েছে গো, খেয়ে ফেলো খেয়ে ফেলো। বুড়ো কোকাদের ঝগড়া থেকে ঘাবড়ে গেছো নাকি? আরে আমাদের ঝগড়া জাতির বয়স অনেক কয়েক দশক, এটা না হলে আমাদের পেটের ভাত হজমই হবে না, কি বলো ভাইয়া? সবাই সম্মতি জানিয়ে মাথা নাড়ে আর হো হো করে হেসে ওঠে। বুঝতে পারি বড় অস্থানে এসে পড়েছি আমি, এখানে কয়েক দশক জুড়ে বসলে আসলে নবীন বারণ চলছে। আজ এ পর্যন্ত, ওই দেখা হবে সোমবার ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কী করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কী প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তোমার সাথে প্রিয়তমা প্রিয়তমা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিরাম ব্রেকের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্রেভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্রেভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রংবেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7।

বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ জামু, কি কিনা দিবা?
1: তা কইবা তাই।
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে সারাক্ষণ মিডনাইট ক্রেভিংস নিয়ে এত রকম ফুড আইটেমসের কথা বললাম, কিন্তু মিডনাইট ক্রেভিংস বলতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার লিস্টে অ্যাড অন হয়ে রয়েছেই অলরেডি ছোটোবেলা থেকে। সেগুলো নিয়ে যদি একটু আড্ডাই না মারলাম তাহলে আর কী হলো। মিডনাইট ক্রেভিংস বলতে আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে, ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগে এবং নানা রকম অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে, এবং সব থেকে প্রিয় যেটা সেটা হলো মধ্যরাতে রেডিও শুনতে খুব ভালো লাগে। মানে এই কটা ডেলিশিয়াস আইটেম যদি আমার সঙ্গে রাখি তাহলে আমার কান এবং মন দুটোই ভীষণ ভালোভাবে সমৃদ্ধ হয়ে যায় এবং মন ভরে ওঠে। এই ক্রেভিংসগুলো নিশ্চয়ই আপনারও আছে কম বেশি। চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712 তে। মিডনাইট ক্রেভিংসের আড্ডা বা মিডনাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পয়লা বৈশাখের সাজে অবশ্যই শাড়ির কথা তো চলেই আসে, বিশেষ করে বঙ্গতনয়া, সে দেশেই থাক কিংবা প্রবাসে, পয়লা বৈশাখের সাজে শাড়ি কিন্তু চাই। তাই পছন্দের তালিকায় যখন প্রথমেই রয়েছে শাড়ি, আর সেই নানা রকমের বাংলার যে শাড়ি যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত যোগ, সেই শাড়ির গল্পই থাকবে আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সেই পয়লা বৈশাখের দিন যে খাওয়া দাওয়া, সাজ পোশাক, সেগুলোও কিন্তু জুড়ে রয়েছে এই আনন্দ উৎসবের সঙ্গে। সবকিছুই থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডায়। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই বর্ষবরণ অনুষ্ঠানের দিন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন সেই জন্য কিন্তু তারা একেবারে রেডি। আর এই যে সাজ পোশাকের কথা বলছি, সেখানেই শাড়ির কথা কিন্তু বলতেই হয়, কারণ বঙ্গ নারীদের এই সাজের বা পোশাকের একেবারে পছন্দের তালিকার উপরেই থাকে শাড়ি। আর বিশেষ করে এই বর্ষবরণ অনুষ্ঠান, সেই দিন তো শাড়ি মাস্ট। আর বাঙালি নারীদের শাড়ির প্রতি এক অদ্ভুত ভালোবাসা তো সবসময় রয়েছে, আর সেই জন্যই ওয়ার্ড্রপে ঠাঁই করে নেয় নানা রকমের শাড়ি। তবে যদি বর্ষবরণের সাজের কথা বলা হয়, সেখানে শাড়ির তালিকাতেও থাকে কিন্তু একেবারে বাংলার নিজস্ব শাড়ি। আর সেখানে অবশ্যই বলতে হয় জামদানি শাড়ির কথা, কারণ এমন কোনো বাঙালি নারী নেই যার ওয়ার্ড্রপে একটা জামদানি শাড়ি থাকবে না। আর সেই জন্য অনেকেই কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানে নিজেকে এমনই একটি জামদানি শাড়িতে সাজিয়ে তুলতে পছন্দ করেন। আর সেই জন্য অবশ্যই বর্ষবরণ অনুষ্ঠানে পরা যায় সুন্দর করে একটি জামদানি শাড়ি, আর তার সঙ্গে চুলে যদি একটু ফুল লাগানো যায় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বঙ্গ ললনা বর্ষবরণ উৎসবে একেবারে চোখ ধাঁ দিয়ে দেবেন। আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানের সাজ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারা বছর যে পোশাকই পরুন না কেন, উৎসব অনুষ্ঠানে কিন্তু বাঙালি নারীরা শাড়ি পরতেই পছন্দ করেন। আর সেই শাড়ি নিয়ে আমাদের আজকে আড্ডা চলছে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর বর্ষবরণ অনুষ্ঠানে শাড়ি মাস্ট। বাঙালি নারীরা এই দিন কিন্তু শাড়ি পরতেই ভালোবাসেন, আর সেই শাড়ি বাংলার একেবারে নিজস্ব শাড়ি। সেটা হতে পারে জামদানি কিংবা খাদি সুতির শাড়ি বা বাংলার নিজস্ব তাঁতের শাড়ি। এই শাড়িগুলো দেশে বিদেশে সব জায়গায় কিন্তু বাঙালি নারীরা পরে একেবারে চোখ ধাঁধিয়ে দেন। আর এই যে বলছিলাম জামদানি শাড়ির কথা, কিংবা এই যে সুতির, যে খাদির যে সুতির শাড়ি, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে আরামদায়ক। এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, পরে খুব যেমন আরামও হয় তেমনি দেখতেও অসাধারণ লাগে। সঙ্গে ম্যাচিং কিংবা কন্ট্রাস্ট একটা ডিজাইনার ব্লাউজ, তার সঙ্গে জাঙ্ক জুয়েলারি, সব মিলিয়ে কিন্তু একেবারে যাকে বলে বাঙালি নারীর এই সাজ চোখ ধাঁধিয়ে দেবে। আমাদের এই সাজের কথা, শাড়ির গল্প সবকিছুই থাকছে, সবকিছু শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নববর্ষের সাজ নিয়ে। পঙ্গুল অলনারা কিন্তু শাড়ি পরতেই পছন্দ করেন, আর তাই শাড়ি নিয়েই আমাদের আজকের আড্ডা চলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শাড়ি নিয়ে, কারণ বঙ্গ ললনাদের পছন্দের পোশাকের তালিকার একেবারে ওপরেই থাকে এই শাড়ি। আর বঙ্গ নারীদের এই জন্য ওয়ার্ড্রপে নানা রকমের শাড়ি কিন্তু ঠাঁই করে নেয়, আর সেখানে অবশ্যই থাকে বাংলার নিজস্ব কিছু শাড়ি। আর সেই শাড়ি, সাজ পোশাক আর তার সঙ্গে এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা রকমের প্ল্যান প্রোগ্রাম সবকিছুই থাকবে জারি। তবে আজকের মতো আড্ডা থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকেই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি

0: থাকছে সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে তার থেকে গোলমেলে জিনিস বোধ হয় এই পৃথিবীতে খুব কম আছে। জিনিসটা আমাদের মনের মধ্যেই থাকে, মানে আপনি পার্টিকুলারলি তাকে ধরতে পারবেন না, কিন্তু সে সব সময় কিন্তু আপনাকে জাপটে ধরে আছে। তার নাম হলো বিবেক। আগে হ্যাঁ হ্যাঁ বিবেক, কনসায়েন্স। তো রেডিও বাংলানেট.com এ শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জারি থাকবে এই বিবেক বা কনসায়েন্সকে নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিবেক বলতে ঠিক কি বোঝায়, গল্পটা কিন্তু একটু অন্য রকম। মানে আমরা সাধারণত বুঝি যে বিবেক বলতে এটাই বোঝায় যে যেটা এক কথায় বলতে গেলে উচিত ঔচিত্য সেটাই তো। কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যদি আপনি যান, তাহলে আপনি জানতে পারবেন যে আমাদের মনের তিনটি ভাগ আছে। একটি হলো ইড, অর্থাৎ যেটা সে চায় সেটা তখনই চায়। আরেকটি হলো সুপার ইগো, যে ব্যাপারটা আপনাকে ত্যাগ করতে সবসময় এনকারেজ করবে, সেটা অনেকটা দেবতাদের মতন ফিলিং আর কি। আর মাঝখানে একটা ব্যাপার থাকে, তার নাম হলো ইগো, সে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে চলে। বিবেক অনেকটা ওই ইগো টাইপেরই, যদিও সেটা অনেক ক্ষেত্রে আবার সুপার ইগো টাইপেরও হয়ে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের কথা যখন বলছি, তখন বিবেকের দংশনের কথা কি করে অ্যাভয়েড করে যাই বলুন তো? তো এই বিবেকের দংশন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয়। তো এই বিষয়ে শিবরাম চক্রবর্তী, আগে হ্যাঁ বিখ্যাত রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, একবার একটি কথা লিখে গিয়েছিলেন, একটি গল্প, যে তিনি একটি ঘরে বসে আছেন, ইন দ্য মিনটাইম ঘরের মধ্যে অত্যন্ত কুঁজো এবং অত্যন্ত বেঁটে কুৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন যে একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম, কিন্তু কি কুৎসিত দেখতে এক ভদ্রলোক প্রবেশ করলেন প্রবেশ করে বললেন যে একটা সময় আমিও 6 ফুট লম্বা ছিলাম

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

বিবেকের সঙ্গে যাত্রার কিন্তু একটা খুব বড় সম্পর্ক আছে। মানে একটা সময় যাত্রা দলে যে যাত্রা হতো তার সঙ্গে বর্তমানকালের যাত্রার বেশ কিছু অমিল রয়েছে। তো প্রাচীনকালে যে সমস্ত যাত্রাগুলো হতো তার মধ্যে একটি ক্যারেক্টার কিন্তু একদম বাঁধা থাকতো, সেই ক্যারেক্টারটি হলো বিবেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিবেকের পরনে থাকতো সাধু সন্ন্যাসীদের মতন গেরুয়া বসন অথবা একদম ধবধবে সাদা বসন। আর এই বিবেক কিন্তু মঞ্চে এসে সবসময় হিরো কিংবা হিরোইনকে তার ঔচিত্যবোধ, তার কর্তব্যবোধের কথা মনে করিয়ে দিত। যদিও বর্তমান যাত্রায় সেই বিবেকের পার্টটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কিন্তু এই বিবেক কিন্তু আমাদের মাঝখানে সদা জাগ্রত থাকে। তো এই বিবেককে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

তোর বিবেকে লাগে না রে, এই কথাটা বেশ কয়েকবার বেশ কয়েকজনকে বলেছেন, ইনফ্যাক্ট আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়েছে। কিন্তু একটা বিষয় আমার সবসময় কনফিউশন লেগেছে জানেন, সেটা হচ্ছে যে আমার বিবেকে লাগছে কি লাগছে না সেটা আপনারা বুঝলেন কি করে? আরও একটা ব্যাপার যেটা আমার খুব বেশি করে মনে হয় যে এরকম বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেলে আমাদের হয়তো কাউকে না কাউকে একটু হার্ট করতেই হয়, কিন্তু আলটিমেটলি যদি আপনি একটু বড় লক্ষ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আলটিমেটলি যিনি হার্ট হচ্ছেন তারই হয়তো এই কাজে সব থেকে বেশি উপকার হবে। এই সমস্ত ব্যাপার স্যাপারে কিন্তু বিবেকে খুব একটা দংশন আনবেন না, তার কারণ আলটিমেটলি যে ভদ্রলোক এখন হয়তো একটু ক্ষুণ্ণ হচ্ছেন আলটিমেটলি তিনিই লাভবান হবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: এসে যায়।
1: radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়া রাটায় আমি রুবিনা আছি আপনার সঙ্গে। তাই আজকেও বেশ কিছু আড্ডা গল্প হবে আপনার সঙ্গে, থাকুন আর অবশ্যই কানে রাখুন রেডিও বাংলাদেশ .com।